0: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।
1: তোমার ঢোলের কাঠির বোল রক্তে জাগায় আমার দোল, যখন তোমার গান তোমার বাণী শুনি। আমার কিসের প্রতিধ্বনি?

লক্ষ বছর ধরে আমার বাজছে একই ঢোল, একই সুর, একই তাল, একই লয়, একই বোল।

সাধারণত আমরা দেখে থাকি যে কোনো ফিল্মের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন কোনো পুরুষ অথবা কোনো নারী অথবা কোনো বাচ্চা, আবার কিছু কিছু ক্ষেত্রে কোনো পশু পাখিও কেন্দ্রীয় চরিত্রের রোলটি প্লে করতেই পারেন। কিন্তু একটি গোটা শহর একটি ফিল্মের কেন্দ্রীয় চরিত্র, এটা ভাবা যায় কি? এই কাজটি কিন্তু করে গিয়েছেন লেজেন্ডারি ফিল্ম মেকার মৃণাল সেন। তিনি তার একাধিক ফিল্মে, যেমন ধরুন ইন্টারভিউ, যেমন ধরুন 1971, এই সমস্ত ফিল্মে কিন্তু তিনি কেন্দ্রীয় চরিত্রটা একটি গোটা শহরকে ভেবেছিলেন। এই শহরটি হলো আমাদের কলকাতা। এরকমই অদ্ভুত অকল্পনীয় কাজ করে গিয়েছেন মৃণালবাবু। তো রেডিও বাংলানে ডটকমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার, আসলে আড্ডাটা জারি ছিল, জারি আছে নির্দেশকদের নিয়ে। নির্দেশকদের নিয়ে এরকম অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কি না এক কথায় অবিশ্বাস্য। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলার আছে যে এই নির্দেশকদের নিয়ে কিন্তু আরও অনেক কথা শেয়ার করার আছে, কাজেই আগামীকালও আমাদের আড্ডাটা জারি থাকবে নির্দেশকদের নিয়েই। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টেক কেয়ার, খুব ভালো থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobangani.com এ আমি রুবিনা আজ আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়া রাড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার গান দুরিয়া রাড্ডায় আমি আছি এবং প্রতিদিনে যেমনটা কথা হয় ঠিক সেরকমই কথা হবে আজকেও। সাথে থাকবে ভালো ভালো গান, আর আপনার পছন্দ মতো যদি আপনিও কোনো গান শুনতে চান তাহলে রিকোয়েস্ট করতে পারবেন। তাছাড়াও আড্ডা তো অবশ্যই দেব, কি নিয়ে আড্ডা দেব সেটার জন্য অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে এবং সেই শব্দই আপনাকে থাকতেই হবে, তাই কানে রাখতেই হবে radiobangani.com। মন চক্র নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।

যখন আমাদের কিছু ভালো না লাগে তখন কিন্তু আমরা ঘুরতে যাই। ঘুরতে গিয়ে যাওয়া বলতে গেলে সবসময় আমরা যে কোনো কোনো জায়গা এক্সপ্লোর করতে হবে সেটা অবশ্যই মাথায় রাখি এবং তার সাথে সাথে নতুন কিছু করতে চাই। যেমন ধরুন প্রকৃতিকে যদি আমরা বেশি করে এক্সপ্লোর করতে চাই, তাহলে আমরা কখনো কখনো পাহাড়ে ওঠার সময় গাড়ি ব্যবহার না করে ট্রেক করি, তাই তো? ঠিক সেই রকমই যদি আমরা কখনো বিচ যাই এবং সেই বিচে যদি ওয়াটার অ্যাক্টিভিটিস থাকে, বিশেষ করে স্কুবা ডাইভিং বা প্যারাসেলিং, যেগুলো ওয়াটার বেসড অ্যাক্টিভিটি, তাহলে সেগুলোও কিন্তু আমরা করতে চাই। সমুদ্রের তলায় যাওয়াটা কিন্তু শুধুমাত্র ছোটোখাটো ব্যাপার না, একটা বিরাট বড় ব্যাপার এবং বিরাট একটা জ্ঞানের ব্যাপার। তো সেটা নিয়েই আজকের আড্ডা। সমুদ্রের ভিতরে যাওয়া এবং স্কুবা ডাইভিং কতটা আনন্দের, কতটা এক্সাইটমেন্টের, সেই সব কিছু নিয়েই আজকের আড্ডা।

যারা যারা জলের ভয়কে জয় করতে পেরেছে, বা বলা যেতে পারে যে জলটার কোনো ব্যাপারই না তাদের কাছে এই যে স্কুবা ডাইভিং করার, এটার কিন্তু একটা আলাদাই মজা আছে। আর যারা যারা হঠাৎ করে খুবই ভয় পায় জলে এবং তাদেরকে জোর করে নামানো হয় স্কুবা করানোর জন্য বা প্যারাসেলিং করানোর জন্য, শুধুমাত্র এইটা ভেবেই যে কিচ্ছু হবে না, একটা নতুন কিছু জানতে পারবো, একটা নতুন কিছু এক্সপ্লোর করতে পারবো, এবং তার থেকে বড় কথা যেটা ভীষণভাবে আমার মনে হয় গ্রহণযোগ্য, সেটা হচ্ছে তুমি স্কুবা করো বা না করো তোমাকে পয়সা ফেরত করা যাবে না। এরকম সিচুয়েশনে আপনি থাকলে কি করতেন, বা আপনি যদি থেকে থাকেন তাহলে তাহলে আপনি কি করেছেন, সেটা অবশ্যই জানতে চাইবো। এবং স্কুবার এক্সপিরিয়েন্সটাও প্লিজ শেয়ার করতে ভুলবেন না আমার সঙ্গে।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: কবি হবে

0: একদিন কবি হবে নটবর গুপ্ত।
1: অনেক জায়গায় বিশ্বের নানান জায়গায় স্কুবা করা যায় এবং সমুদ্রের তলায় প্রবাল প্রাচীর এবং নানা ধরনের গাছ, নানা ধরনের শৈবাল বলা যেতে পারে বা বলা যেতে পারে নানান ধরনের প্রাণী, বিশেষ করে রঙিন মাছ, সেটার কিন্তু দেখার একটা এক্সপিরিয়েন্স আছে। বিশেষ করে আমার মনে হয় ভারতবর্ষে যদি আপনি স্কুবা করতে চান এবং আপনার যদি কোথাও গিয়ে মাইথোলজিতে একটু হলেও বিশ্বাস থাকে, তাহলে দ্বারকা নগরী, যেটা সমুদ্রের তলায় আছে বা তলিয়ে গেছিল অনেক অনেক বছর আগে, সেটা স্কুবার মাধ্যমে কিন্তু আপনি দর্শন করতে পারবেন। এবং সত্যি যারা যারা দর্শন করেছেন তারা সেটা ফিল করেছেন। আর যেহেতু সমুদ্রের গহীন বা হচ্ছে একদম ভিতরে গিয়ে কথা হচ্ছে, তো সেইটার জগৎটা যে কতটা অন্য রকম, কতটা রঙিন, সেটা আমার মনে হয় না যারা যারা দেখেছেন তারা বুঝতে, শুধুমাত্র তারাই বুঝতে পারবেন।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

রেডিও বাংলানি ডট কমে আজকে সমুদ্রের গহীন জায়গায় আমরা পৌঁছে গেছি, বা গহীন সমুদ্রে আছি এটা বলা যেতে পারে। স্কুবা ডাইভিং বা স্নর্কেলিং আরও অনেক জিনিস নিয়ে, ভীষণভাবে সেফটি নিয়ে কিন্তু স্কুবা করা উচিত আমার মনে হয়, যাদের ব্রিদিং প্রবলেম আছে বা অনেকেই আছে, বিশেষ করে আমি, যে জল দেখলেই বা জলের ভিতর ডুবলেই মনে হয় যে একটা ক্লস্ট্রোফোবিয়া ভীষণভাবে আছে জলের তলায়, সেটা আমি ফিল করি। আর সেরকম হলে আমার মনে হয় না যাওয়া উচিত। এবার যদি আপনি ভয়কে জয় করতে পারেন, নতুন কিছু এক্সপ্লোর করতে চান, তাহলে অবশ্যই যাওয়া উচিত। আর যদি আপনি স্কুবা করে থাকেন বা স্নর্কেলিং করে থাকেন, তাহলে প্লিজ আমার সাথে শেয়ার করতে ভুলবেন না আপনার এই সুন্দর এক্সপিরিয়েন্সটা। আর আমাকে ফলো করার জন্য www.radiobanglanet.com ফলো করতে হবে।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আড্ডা দেখ কেমন লাগে। যে মানুষটা একবার ঠকে গেছিল সেই মানুষটা যখন যার থেকে ঠকেছিল সে অপদস্থ হতে দেখে তখন কিন্তু মনের মধ্যে থেকে এই কথাটা খুব সহজে বেরিয়ে আসে। এবার দেখ কেমন লাগে, আমাকে তো খুব বলতিস বা আমাকে তো খুব এরম করেছিস, এবার দেখ তোর কীরকম হয়, কীরকম লাগছে মজাটা। তো এই জায়গা থেকে বেরিয়ে আসে এই সুন্দর একটা শব্দ যার নাম দেখ কেমন লাগে। তো আমরা সবাই জানি প্রত্যেকটা শব্দের মধ্যে বা প্রত্যেকটা এরকম কথার মধ্যে এক একটা গল্প আছে, আর সেই গল্পটা অদ্ভুতভাবে কোথাও না কোথাও এই শব্দের সঙ্গে জুড়ে থাকে একটা ভালো মন্দ ব্যাপারকে সঙ্গে করে। ঠিক এই যে শব্দটা দেখ কেমন লাগে, হয়তো কোথাও কোনো একটা সময় সেই মানুষটা তাকে দুঃখ দিয়েছিল বা কষ্ট দিয়েছিল বা ছোট করেছিল। মানুষের এখন অনেক মানুষের একটা প্রবণতা থাকে যে মানুষকে ছোট করে দেখা, হতেও তো পারে একদিন সে বড় হবে কোনো না কোনোভাবে, তখন কিন্তু তার মুখের ওপর ফিরে আসবে সেই জবাবটা দেখ কেমন লাগে। একটা সময় আমাকেও তো অনেক কথা বলেছিলি, আমাকেও তো অনেক কিছু সহ্য করতে হয়েছিল এবং আমিও কষ্ট পেয়েছিলাম। আজ বুঝতে পারছিস তো সেই কষ্টের জালটা কোন জায়গায়? তো সত্যি কথা বলতে আমরা প্রথমে এই ব্যাপারটা সম্পর্কে একটু ভাবব, কাকে কখন কি বলতে হয় বা কাকে কতটা কি বললে সে দুঃখ পাবে, বা আমার আদৌ কি কারোর প্রতি সমালোচনা করাটা ঠিক। হ্যাঁ, সমালোচনা করা একটা দিকে হয়তো কোথাও না কোথাও ঠিক, আবার কোথাও না কোথাও এই সমালোচনা করতে করতে সমালোচনাগুলোই থেকে যায়, আসল কাজগুলো হারিয়ে যায়। তো আমাদের প্রত্যেকের উচিত কাজে কনসেন্ট্রেট করা। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, কয়েকটা গানের পর ছটপট ফিরে আসছি। আর শুনতে থাকুন এভাবেই সৌভিকের সঙ্গে আজকের এই স্পেশাল আড্ডা দেখ কেমন লাগে। এখন আপনাদের জন্য অপেক্ষা করছে এই স্পেশাল গানটা, শুনুন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা দেখ কেমন লাগে নিয়ে। তো অনেকে আমরা যখন কারোর কোনো একটা ব্যাপারকে গুরুত্ব দিই তখন কিন্তু এই বারবার বলা সত্ত্বেও অনেকে শুনতে চায় না, বুঝতে চায় না, সে তার জায়গায় অনড় থাকে। কিন্তু কোথাও না কোথাও কেউ না কেউ কারোর ভালো চায়। সেই ভালো চাওয়াগুলো যখন মানুষ না বুঝতে পারে না তখনই সমস্যায় পড়তে হয়, আর সেই সমস্যাগুলি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ এই যে দেখ কেমন লাগে ব্যাপারটা, যে আমি তো এই কথাটা বলেছিলাম তোকে, তুই বুঝলি না, তোর এটা কিন্তু ভালো হতো কিন্তু তুই শুনলি না, এবার দেখ কেমন লাগে। বুঝতে পারছিস তো লাগাটা কতটা জোরে লাগছে? আমি যদি আগে এই ব্যাপারটা তোকে করতে বলতাম, যদি করতিস তাহলে হয়তো এই সময়টা তোকে দেখতে হতো না। তো এই যে একটা কথা, সেই কথার নেপথ্যে একটা গল্প তৈরি হয়। জীবনের প্রত্যেকটা মুহূর্তে গল্প থাকে, প্রত্যেকটা সেকেন্ডের গল্প থাকে, কিন্তু আমরা সেই সেকেন্ডকে বা সেই সময়টাকে গুরুত্ব দিই না, ভুলেই যাই সেই গল্পটা। হয়তো একটা গল্প তৈরি হয়ে আছে, জানি না। আজ আপনাদের সঙ্গে এখানে যেমন আমি আড্ডা দিচ্ছি, এই মুহূর্তে আড্ডা চলছে, গল্প চলছে, এই গল্পের নেপথ্যে আরেকটা গল্পও কিন্তু থেকে যাচ্ছে কোথাও, হয়তো কোথাও না কোথাও এই গল্পটা আপনার সঙ্গেও মিলে যাচ্ছে। এটাই কিন্তু গল্পের আসল চমক। আর এক্ষেত্রে আমিও কিন্তু বড়াই করে বলতেই পারি, দেখ কেমন লাগে। শুধু আমি গল্প বলবো আর আপনাদের মিলবে না, তা তো হতে পারে না, মিলুক গল্প। সঙ্গে থাকুন, আমরা ফিরবো আজকের এই স্পেশাল আড্ডা দেখ কেমন লাগে নিয়ে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
5: আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম কয়েকটা গানের পর। আবারও আজকের এই গান মুসাফিরের আড্ডা নিয়ে আমি সৌভিক, শুনছেন ব্যাক কেমন লাগে। তো সত্যি ভাবেননি এই জায়গাটায় এই জিনিসটা রাখলে সব থেকে বেশি সুন্দর হবে, কিন্তু আপনার মন বলছিল। আবার কখনো কখনো মন এটাও বলছিল, দূর, এখানে রাখলে হয়তো এতটা ভালো হবে না। কিন্তু কেউ আপনাকে প্রথম থেকেই এই ব্যাপারটা বলছিল যে এখানটা রাখলে কিন্তু ব্যাপারটা অন্যরকম হবে, ভালো হবে, দেখতে আরও সুন্দর লাগবে। কিন্তু আপনি কোথাও না কোথাও এই ব্যাপারটাকে গুরুত্বই দিচ্ছিলেন না, সরিয়ে দিচ্ছিলেন বারবার করে। আর গানের মধ্যে দিয়ে বারবার ওই একটাই শব্দ ভেসে আসছে, দেখ কেমন লাগে, এখানটা দিয়ে দেখ একবার। কিন্তু আমরা কেউ দেখিতাম না, আমরা কেউ বুঝতে চাইতাম না, আমরা ভাবতাম আমি যেটা বলছি সেটাই ঠিক, এইখানে এই ফুল গাছের ব্যাপারটা দিলে যে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হবে আর এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। কিন্তু সেটা হয়ে গেল। আর যখন হয়ে গেল তখন মনে হচ্ছে যে মানুষটাকে আমি বারবার কষ্ট দিলাম বা বারবার তার কথা শুনলাম না, তাকে জড়িয়ে ধরে একটু আদর করে তাই করবেন। কারণ কোথাও না কোথাও আমরা সত্যিটাকে চিনতে পারি না। মিথ্যের মোড়কে জীবনটা এত বেশি রঙিন হয়ে উঠেছে না, সত্যিটা কোথায় হারিয়ে যায়। সত্যি খুঁজুন, সত্য খুঁজুন, সত্যিকারের ভালো বন্ধুকে আরও আষ্টে পৃষ্ঠে রাখুন, সঙ্গে থাকুন, তার কথা শুনুন। ফিরে আসছি আবার আজকের এই স্পেশাল একটা দেখ কেমন লাগেনি। এখন গান।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, সঙ্গে আছি আমি সৌভিক, সঙ্গে আছেন আপনারা। আর আড্ডা চলছে আজকে গান মুসাফিরের আড্ডায়, দেখ কেমন লাগে। তো সত্যি পাড়ার পল্টু রতনকে বলেই গেল যে দেখ কেমন লাগে, খুব তো রোজ আমাকে জ্ঞান দিস, খুব তো আমাকে ভুলভাল কথা বলিস, খুব তো আমাকে চমকাস, আজ দেখ কে তোকে চমকে দিয়ে গেল, এবার বল, আর বল মনে মনে দেখ কেমন লাগে। সত্যি এই যে আমরা বুঝতে পারি না, চিনতে পারি না, মানুষকে ভুল ভাবি, নিজের মতো করে নিজে কথা বলি, নিজের মতো করে একটা মানুষকে সাজিয়ে নিই, ও এটা বলতে পারে বা ও এটাই ভাবছে, এটা ভুল, সম্পূর্ণ ভুল। কারণ হয়তো এটা ভাবছেই না, ও ভাবছে অন্য কিছু, যে ওকে কীভাবে সহযোগিতা করা যাবে বা ওকে কীভাবে ঠিকঠাক রাখা যাবে। কিন্তু অপরপক্ষ ভাবছে যে দেখেছ ফোন নিয়ে আসছে, আসলে তা নয়। এই জন্য প্রত্যেকটা মানুষের আমাদের কথা বলার প্রয়োজন। হ্যাঁ, কথা বললেই কিন্তু সব সমস্যার সমাধান হয়, তখনই কিন্তু বলতে হয় দেখ কেমন লাগে, এতক্ষণ তো বুঝতে পারিস নি, এবার যখন বুঝতে পারলি এবার কেমন লাগছে বল, দেখ কেমন লাগে, তুইও আমাকে এত কষ্ট দিলি, এবার নিজে যখন বুঝতে পারছিস যে হ্যাঁ আমার ওইটা খারাপ লাগছে, নিশ্চয়ই বুঝতে পারছিস কোথাও তুই ভুলছিলি, এই ভুলগুলো ধরা পড়ুক, সত্যিগুলো বেরিয়ে আসুক, গল্প সত্যি হোক বা মিথ্যে, কিন্তু সম্পর্ক টিকে যাক, সম্পর্ক সত্যতার পথ দেখুক। আপনি যা ভাবছেন মনে মনে, আপনার প্রিয়জনের জন্য ভালোটাই ভাবছেন, আপনি যা করতে চাইছেন বা বলতে চাইছেন প্রিয়জনের ভালোর জন্যই বলতে চাইছেন, এইটা তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে, নাহলে পিছিয়ে পড়তে হবে। সঙ্গে থাকুন, ফিরব এখন গান।

শুনছেন রেডিও বাংলা নাইন ডট কম, সোম থেকে শুক্র এভাবেই আমাদের আটটা জমতে, এবং এখন কিন্তু একদম শেষ থেকে পৌঁছে গেছি শোয়ের। তাই দেরি না করে আজকের এই শো শেষ করে অবশ্যই কিন্তু আপনারা মনে করে লিখতে ভুলবেন না 4475039657122 আজকের এই আড্ডা, দেখ কেমন লাগে, আপনাদের সমস্যার সমাধান নিশ্চয়ই অনেকটা হলো, ভুল কিছু ভাঙলো, হ্যাঁ হাত থেকে কাজ পড়ুক না পড়ুক ভেঙে যাক ক্ষতি নেই, কিন্তু ভুলগুলো ভেঙে যাক সত্যি দেখাদিক, আপনি তাকে ভুল বুঝছেন সেই ভুল বোঝাটা মিটে যাক। কারণ যে কোনো সম্পর্কের মধ্যেই একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক থাকে, খারাপ দিকটাকে সরিয়ে রাখতে হয়, প্রাধান্য দিতে নেই, ভালোটাকে আঁকড়ে ধরতে হয়, যত্ন করতে হয়। ঠিক ওই গাছের মতো যে এই জায়গায় অমুক গাছটা লাগলে বা এই ফুল গাছটা এই দিকে রাখলে যতটা সুন্দর লাগে, এর পাশে এইখানটা রাখলে আরও বেশি সুন্দর লাগে, তখন কিন্তু বলতে হয় দূর থেকে দেখ তো কেমন লাগে, তখন একটা অদ্ভুত স্নিগ্ধতা কাজ করে, ভালো লাগা কাজ করে। যে কোনো দেখার মধ্যে ভালো দেখাটা খুব দরকার, আর সেই ভালোটা খুঁজতে নয় চিনতে হবে। আমাদের আড্ডা আজ এ পর্যন্তই, আগামীকাল ঠিক এই সময় আবারও শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডা। এভাবেই জুড়ে থাকুন, এভাবেই শুনতে থাকুন পরবর্তী শো। আজ আসি, আগামীকাল আবারও দেখা হচ্ছে, শুনতে থাকুন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা।

সত্যি পুরনো দিনের কথা, পুরনো স্মৃতি, পুরনো বন্ধু কিচ্ছু ভোলা যায় না। পুরনো জিনিসের প্রতি যেন একটা অদ্ভুত পিছু টান থাকে। বাংলায় একটা প্রবাদ আছে না, পুরনো চাল ভাতে পারে। এই মাহাত্মটা সত্যি বিরাট। প্রত্যেকটা মানুষের পুরনো যে কোনো জিনিসের প্রতি একটা দারুণ টান থাকে। যেমন আমার পুরনো ম্যাগাজিন পড়তে ভীষণ ভালো লাগে, পুরনো সংবাদপত্র, মানে অনেক পুরনো ঘটনা যেটা হয়তো সেই সময় পড়ে বুঝতে পারিনি, কিন্তু এই বয়সে এসে তার মাহাত্মটা বা সেই ঘটনার মূল অংশটা বুঝতে পারি। তো এই ব্যাপারটা আমার ভীষণ ইন্টারেস্টিং লাগে। আপনারও নিশ্চয়ই পুরনো এমন কোনো বিষয় আছে যেগুলো আপনি সেই সময়, আজ থেকে কিছু বছর আগে, সেই সময় বুঝতে পারেননি, এখন তার মাহাত্মটা বা তার বিশেষত্বটা আপনি বুঝতে পারেন। সেই জিনিসটা কি সেটা আমাকে জানান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +44 7503965712। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং। ফিরছি পরপর তিনটে গান নিয়ে, ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com। মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম তিনটে গানের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং। পুরনো দিনের কথা বলতে যেটা সবথেকে আগে মনে পড়ে সেটা হলো দিদানের বিকেলবেলা গল্প বলা। গরমের ছুটি কিংবা পুজোর ছুটি বা শীতের ছুটির সময় আমরা সবাই মামার বাড়ি যেতাম। মামার বাড়ির বিকেলগুলো, মামার বাড়ির সকালগুলো, মামার বাড়ির সব কটা মুহূর্ত আমাদের কাছে এখনও ভীষণ ঝকঝকে। বা দিদানের মুখ থেকে গল্প শোনা সেটা কিন্তু দারুণ ব্যাপার। কত রকম গল্পের ঝুলি নিয়ে সেই সময় দিদান বসতো আমার মনে আছে। ভূতের গল্প বলতো, রাজা রানীর গল্প বলতো, ব্যঙ্গমা ব্যঙ্গমীর গল্প বলতো। আপনারও নিশ্চয়ই এরকম কোনো গল্প আছে আপনার মামার বাড়িতে গেলে সবথেকে প্রিয় মানুষটা থেকে গল্প শোনা, বা দিদিমা ঠাকুমার থেকে গল্প শোনা, বা দাদুর কাছ থেকে গল্প শোনা। আমার দাদু ভাইও দারুণ সুন্দর গল্প বলতেন। পুরনো গল্প যেন এখনও ভীষণ ঝকঝকে, ভীষণ সুন্দর স্মৃতি আমাদের মনের মণিকোঠায় রয়ে গিয়েছে। আপনারও এরকম গল্পের কথা বা পুরনো এমন কোনো কথা আছে যেটা আমাকে জানাতে চান, অবশ্যই জানিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে +447503965712। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না, সেখানেও আমাকে মেসেজ করে জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজ হলো রেডিও বাংলা নেট। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং। ফিরছি আরও দুটো গানের পর।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কম। মন যখন নিরুদ্দেশ, বৃষ্টির গান শুনলেই মনটা এক ঝটকায় ছোটবেলার বৃষ্টির দিনগুলো চলে যায়। ছোটবেলার বৃষ্টির দিনগুলো না ভারী ইন্টারেস্টিং ছিল। মানে ঘুম থেকে উঠে যদি দেখতাম সকালবেলা বাইরে বৃষ্টি পড়ছে, তখন তো স্কুল পুরো কাট কাট নয়, স্কুল ছুটির একটা বাহানা। কারণ অত বৃষ্টির মধ্যে স্কুল পাঠাবে না, এই অ্যাসিওরেন্সটা কিন্তু ছিল। যাই হোক, ছোটবেলায় কার্টুন চালিয়ে বসতাম বৃষ্টির দিনগুলোয়, ব্রেকফাস্ট করে মনে পড়তো পড়াশোনা তখন খুব একটা, মানে বৃষ্টির দিনে পড়াশোনা করতে খুব একটা মন চাইতো না, তখন মনে হতো অঙ্ক খাতার পাতা ছেড়ে নৌকো বানিয়ে ফেলবো, আর সেই নৌকোগুলো ভাসিয়ে দেব বাড়ির সামনে যে বৃষ্টির জল জমে থাকতো সেখানে। কি অদ্ভুত সুন্দর লাগতো না, মানে অত নৌকো, 10-12টা নৌকো সবাই মিলে আমরা ভাই বোনরা মিলে ছাড়ছি, কোনো নৌকা ডুবে যাচ্ছে, কোনো নৌকা ভাসছে, একটা অদ্ভুত সুন্দর লাগতো। এখন সময় থাকলেও নৌকো বানানো হয় না, আমরা কিন্তু পদ্ধতি ভুলিনি, সময় বলছে আমরা বড় হয়ে গেছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি তিনটে গানের পরে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন রেডিও বাংলানি ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
4: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে, এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করব। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিও উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।

ফিরে এলাম গানের বিরতির পর। শুনছেন ন্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ। আর আপনার প্রিয় ঠিকানা www.radiobanglanet.com। পুরনো যে কোনো জিনিসই ভীষণ স্পেশাল হয়। সব থেকে ইন্টারেস্টিং পুরনো গান, কারণ গান স্মৃতি বহন করে বেড়ায়। প্রত্যেকটা সময়ের গান কিছু না কিছু স্মৃতি বহন করে বেড়ায়। এরকম অনেক গান আছে যেগুলো শুনলে আমাদের কোনো বিশেষ মানুষের কথা মনে পড়ে যায়, বা বিশেষ কোনো জায়গার কথা মনে পড়ে যায়, বিশেষ কোনো সময়ের কথা মনে পড়ে যায়। আপনারও জীবনে নিশ্চয়ই এমন কোনো প্রিয় গান আছে, বা এমন কোনো গান আছে যেটা আপনি আপনার কোনো কাছের মানুষকে উৎসর্গ করতে চান, সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে +447503965712। পরের গানগুলো সাজিয়ে রাখলাম আপনার জন্য। দেখুন পুরনো কোনো স্মৃতি আবার মনের মণিকোঠায় ঘোরাফেরা করে কিনা। শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ। আগেও বলেছি আমাদের প্রচুর আড্ডা হয়, প্রচুর সুন্দর সুন্দর বিষয় নিয়ে আড্ডা হয়। সেই বিষয়ের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো করুন, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। কথা হচ্ছে পুরনো বিষয় নিয়ে। পুরনো বিষয় বলতে পুরনো বন্ধুদের কথা দারুণ মনে পড়ে, স্কুলের বন্ধুদের কথা, যাদের সঙ্গে এত মেমোরিজ রয়েছে আমাদের, এত সুন্দর মুহূর্ত রয়েছে। স্কুলের খেলার মাঠ, বেঞ্চ, প্রচুর স্মৃতি রয়েছে। স্কুল ছুটির পর ক্রিকেট খেলা, ফুটবল খেলা, কিংবা স্কুল থেকে বেরিয়ে লাল নীল গোলা খাওয়া, প্রচুর স্মৃতি রয়েছে। শুধু পুরনো বন্ধু নয়, পুরনো এমন কোনো আত্মীয়ও আছে আমাদের জীবনে যাদের সঙ্গে আমাদের এখন হয়তো যোগাযোগটা নেই, বা এমন কোনো মানুষ আছে একটা সময় বা ছোটোবেলায় তাদেরকে আমরা জড়িয়ে বাঁচতাম, সেই মানুষগুলো হয়তো পৃথিবীতেই এখন নেই। সেই সমস্ত মানুষের জন্য পরের গানটা সাজিয়ে রাখলাম। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং। আজকের মতো সময় বলছে এখানেই শেষ করতে হবে, আগামীকাল আবার নতুন কোনো বিষয় নিয়ে আড্ডা দেব। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আমার বই খুব ভালো বন্ধু, তাই বইয়ের সাথে অনেকটা সময় খুব ভালোভাবে কাটানো যায়। আর যারা বই পড়তে ভালোবাসেন তারা নিয়মিত শুধু বই পড়েনই না, নিয়মিত বই কেনেনও। আর এইভাবেই বাড়িতে জমে যায় বহু বই, আর সেই সমস্ত নানা রকম বইকে বইয়ের আলমারিতে খুব সুন্দর করে তারা গুছিয়েও রাখেন। কিন্তু শুধু আলমারিতে বই রাখলেই হয় না, বইকে নিয়মিত যত্ন করাটাও কিন্তু প্রয়োজন। তাই বইকে ভালোভাবে সংরক্ষণ করাটা খুব জরুরি, আর সেই বইয়ের যত্ন নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমরা আজকে বইয়ের যত্ন নিয়ে কথা বলবো, কারণ যারা বই ভালোবাসেন তাদের বইকে খুব ভালোভাবে রাখতেও কিন্তু ভারী ইচ্ছে, আর সেই কারণেই তো খুব সুন্দর করে করে সবাই বুকশেল্ফ বানান, নানা রকমের কারুকার্য করা, নানা রকমের ডিজাইনের এখন বইয়ের আলমারি রয়েছে, সেগুলোতে খুব সুন্দর করে বইগুলোকে গুছিয়ে রাখা হয়। আর তার সঙ্গে সঙ্গে যেটা প্রয়োজন সেটা হলো একটু ভালোবাসার ছোঁয়া। আর সেই জন্যই তো বই, যা ভীষণ প্রিয়, তার ঠিকঠাক যত্ন আত্তি, সেই সব কিছু নিয়ে আমরা কথা বলবো। তবে এখন শুনব গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে। আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ দশটা শহরের কিউরেটেড টপ দশটা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে করুন www.gharajapardesi.labdesi.in।
2: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বই পড়ার অভ্যেস অনেকেরই রয়েছে, তবে সময়ের সঙ্গে সঙ্গে বই পড়ার যে অভ্যেস সেটাও কিন্তু বদলে গেছে। এখন অনেকেই নেট মাধ্যমেই বই পড়ে থাকেন, অনেকেই নিয়মিত ই বুক পড়েন, তাই সেভাবে যেটাকে বলে একেবারে হাতে তুলে নিয়ে বই পড়া সেটা হয়তো এখন অনেক কমে গেছে। তবে এখনও অনেক বই প্রেমী আছেন যারা হাতে বই নিয়ে পড়তেই বেশি পছন্দ করেন, আর সেই বইয়ের যত্ন প্রয়োজন। আর সেই সব কিছু নিয়ে আমরা আজ কথা বলছি।

কর্ণে শুনছেন রেডিও বাংলা নেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। সারাদিনে একবার একটু বই পড়তেই হবে, এরকম কিন্তু অনেকেই রয়েছেন যাদের সারাদিনে যদি একটি বার বই না পড়া হয় তাহলে মনে হয় দিনটা অসম্পূর্ণই বোধহয় থেকে গেল। আর সেই রকম মানুষদের বাড়িতে কিন্তু রয়েছে সারি সারি সাজানো বই। আর এই বইকে ভালোবাসা আর তার যত্ন আত্তি করা সব কিন্তু এক কথা নয়। পড়তে ভালোবাসলেও ঠিক পদ্ধতিতে বই সংরক্ষণ করতে পারেন না, বা কিভাবে করতে হবে, কিভাবে তার যত্ন নিতে হবে এটা কিন্তু অনেকেই বুঝতে পারেন না, বা সেই রকমভাবে সময় নিয়ে সেটা করার যে সময় সেটা বার করতে পারেন না। আর সেই জন্যই অনেক সময় যেটা হয় যে সবচাইতে যে প্রিয় বই সেটা হয়তো পোকা কেটে নিয়েছে বা সেই বইটা খারাপ হয়ে গিয়েছে। তাই কিভাবে রাখলে বই ভালো থাকবে বহুদিন পর্যন্ত সেই সবকিছু নিয়ে কথা বলবো। তবে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির ওপারে। আমি অনামিকা আমাদের আজকে পপকর্ন নিয়ে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। মন যখন নিরুদ্দেশ

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

একটা ছোট্ট বিরতির পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বইয়ের যত্ন নিয়ে। আমরা বই পড়তে অনেকেই ভালোবাসি, কিন্তু সেই বইকে কিভাবে সংরক্ষণ করা হবে, কিভাবে সেই বইয়ের যত্ন আত্তি করা হবে, সেটা নিয়ে অনেকেরই অনেক ভাবনা চিন্তা রয়েছে। একটা সময় ছিল যখন আমরা জানি যে বইগুলোতে যাতে পোকামাকড় না ধরে, পোকামাকড়ের হাত থেকে বাঁচানোর জন্য বইয়ের পাতার ভাঁজে ভাঁজে মা দাদিরা যেটা করতেন, নিম পাতা কিংবা শুকনো লঙ্কা সেগুলো রেখে দিতেন, তাতে নাকি বইয়ের যে পোকা ধরার সেই চান্সটা অনেক কমে যায়। এছাড়া বইয়ের আলমারিতে একটি কাগজে মুড়ে অনেক সময় যেটা দেখা যেত, এক টুকরো কর্পূর রেখে দিতেন তারা কিংবা গোলমরিচ, তাতেও পোকা একদম পালিয়ে যায়। আবার অনেক সময় বইয়ের আলমারিতে ন্যাপথলিন রাখতেও আমরা দেখি। আসলে অনেক দিন ধরে যখন বই থাকে, তখন বইয়ের আলমারি থেকে একটা সেই বইয়ের মধ্যে থেকে কেমন একটা পুরনো স্যাঁতসেঁতে একটা গন্ধ বেরোয়, আর ন্যাপথলিন দেওয়া থাকলে সেই গন্ধ একদম থাকে না। এইভাবেও কিন্তু অনেকেই বইয়ের যত্ন নেন। এই বইয়ের যত্ন নিয়ে আমরা আরো কথা বলবো, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আমরা অনেকেই দেখেছি, নিশ্চয়ই মনে আছে আপনারও, যে নতুন বই এলেই সেই বইকে মলাট দেওয়া হতো। আর এইভাবে মলাট দিয়ে রাখলে বই কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকে। কিন্তু বইয়ে মলাট দেওয়াটা আবার অনেকেই পছন্দ করেন না। কিন্তু বইয়ের কভারে যদি মলাট দেওয়া থাকে তাহলে সেই বই দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখা যায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বইয়ের যত্ন নিয়ে। বই পড়তে অনেকেই ভালোবাসে না, সেই জন্য অনেক বই বাড়িতে জমে যায় আর সেগুলোকে বইয়ের আলমারিতে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়। কিন্তু যেটা অনেকদিন পরে হয় সেটা হলো সেই বইয়ের আলমারি থেকে কেমন একটা স্যাঁতস্যাঁতে বইয়ের একটা গন্ধ বেরোয়। সেক্ষেত্রে যেটা করা যেতে পারে, মাঝে মধ্যে যদি সেই বইগুলোকে নিজের ভালোবাসার ছোঁয়া একটু দেয়া যায়, বইগুলোকে একটু উল্টে পাল্টে দেখা, বইগুলো বার করে হাওয়ায় রাখা, কিংবা বইগুলোকে যেখানে জানালা দিয়ে রোদ আসছে সেখানে একটু ছড়িয়ে দেওয়া, তাতে বই অনেকদিন পর্যন্ত ভালো থাকে। আবার যেটা হয়, যারা বই পড়েন তাদের মধ্যে অনেকেরই একটা অভ্যেস আছে, সেটা হলো যেই পাতাটা পড়া হচ্ছে সেই পাতাটাকে একটু মুড়ে রাখেন আবার পড়ার সময়, যাতে সেই পাতাটা আবার খুঁজে পাওয়া যায়। সেক্ষেত্রে কিন্তু বই নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। যদি বুকমার্ক ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু বই খারাপ হওয়ার সম্ভাবনা অনেক কম। সেই জন্যই এইরকম যদি আমরা ছোট ছোট জিনিসগুলোকে একটু মনে রাখি, তাহলে আমাদের সেই ভালোবাসার সেই প্রিয় বইগুলোকে দীর্ঘদিন পর্যন্ত আমরা ভালো রাখতে পারবো। আমাদের এই বইয়ের যত্ন নিয়ে আমাদের আজকের এই আড্ডা জারি থাকবে, তবে গানের ওপারে। চলুন শুনে নিই পরপর দুটো গান, ফিরে আসছি গানের ওপারে। আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

পুরনো গান ছিল আপনার জন্য, ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বইয়ের যত্ন নিয়ে। আমরা বাড়িতে আমাদের যে সমস্ত প্রিয় জিনিসগুলো রয়েছে সব কিছুরই আমরা নিয়মিত যত্ন নিই, কিন্তু বই যা আমাদের ভীষণ প্রিয়, আমাদের সেই যে পছন্দের বইগুলো যেগুলো আমরা হয়তো খুব খুঁজে খুঁজে আমরা সেগুলোকে কিনেছি বা সংগ্রহ করেছি, আর সেগুলোকে আমরা খুব যত্ন করে বইয়ের আলমারিতে সাজিয়ে রেখেছি, কিন্তু তাতেই কিন্তু আমাদের কাজ শেষ হলো না। আমাদের বইগুলোকে যদি আমাদের দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখতে হয় তাহলে তার নিয়মিত যত্ন আত্মীয় প্রয়োজন, আর সেই জন্য যদি আমরা একটু বইয়ের যত্ন নিই তাহলে বহুদিন পর্যন্ত আমরা খুব ভালোভাবে আমাদের বইগুলোকে সংরক্ষণ করতে পারব। আমাদের এই যে বইয়ের যত্ন নিয়ে আমাদের আজকের আড্ডা এখানে থামাতে হচ্ছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিকই একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ,

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: দুজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বিনোদনের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম হলো ফিল্ম, সিনেমা। তো সেই সিনেমা কিন্তু নির্ভর করে মেইনলি একজনের ওপর, তিনি হচ্ছেন সিনেমার নির্দেশক, ডাইরেক্টর, পরিচালক, যে নামেই ডাকা হোক না কেন। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর গতকালের থেকে আজকে আমাদের আড্ডাটা ক্যারি ফরওয়ার্ড হতে চলেছে, অর্থাৎ গতকালও আপনার সঙ্গে শেয়ার করেছি কিছু কথা নির্দেশকদের নিয়ে। তাদের ঘিরে এরকম অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কিনা এক কথায় অসাধারণ। তো সেরকমই কিছু কথা গতকালও আপনার সঙ্গে শেয়ার করেছি আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, আর আজকেও শেয়ার করব, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিল্মের ইতিহাস যদি আমরা ঘাটতে আরম্ভ করি তাহলে দেখা যাবে যে 1895 খ্রিস্টাব্দে এই ব্যাপারটা কিন্তু প্রথম শুরু করেন লুমিয়ার ব্রাদার্স। আগে হ্যাঁ, লুমিয়ার ব্রাদার্স তারা ছিলেন সেই প্রথম মুভি ক্যামেরার উদ্ভাবক এবং সেখান থেকে তারা শুরু করেন তাদের সিনেমা প্রদর্শন। কিন্তু সেই সিনেমায় কিন্তু কোনো রকম গল্প থাকতো না, তার কারণ তারা বিভিন্ন আঙ্গিকে সাধারণ ঘটনাগুলো নিজের ক্যামেরা বন্দি করতেন এবং সেই ছবি তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে দেখাতেন এবং এইভাবেই শুরু হয় সিনেমার পথ চলা। আর এদিক থেকে দেখতে গেলে প্রথম ডাইরেকশন বা প্রথম ডাইরেক্টর কিন্তু আমরা বলতেই পারি লুমিয়ার ব্রাদার্সকে। তো রেডিও বাংলানে .com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে ডাইরেক্টরদের নিয়ে, নির্দেশকদের নিয়ে। তো সেই নিয়েই আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: ETOS services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

কিন্তু বর্তমানে আমরা যে ফিল্ম দেখে আসছি, যে সিনেমা দেখে আসছি, তার গ্রামার কিন্তু তৈরি হয়ে গিয়েছিল বহুদিন আগে, 1915 খ্রিস্টাব্দে। যদিও 1895 খ্রিস্টাব্দে প্রথম ফিল্মের প্রদর্শন শুরু হয়, কিন্তু অ্যাকচুয়ালি আসল ফিল্ম কিন্তু তৈরি হয়েছিল 1915 খ্রিস্টাব্দে। গ্রিফিথ নামে একজন ভদ্রলোক ছিলেন, তিনি ফিল্ম বানাতে শুরু করেন অনেকটা ভাগ্যের পরিহাসেই। অর্থাৎ তিনি চেয়েছিলেন অ্যাক্টর হতে, কিন্তু অ্যাক্টর না হয়ে তিনি হয়ে গেলেন নির্দেশক। এবং বর্তমান ফিল্মে আমরা যে ফিল্ম মেকিংয়ের গ্র্যামারটা দেখি, সেটাও কিন্তু 1915 খ্রিস্টাব্দে দ্য বার্থ অফ আ নেশন সেই ফিল্মে গ্রিফিথ দেখিয়ে গিয়েছিলেন। এবং সেখান থেকেই এখনো পর্যন্ত সেই সেম গ্রামারেই কিন্তু কাজটা চলে আসছে। তাহলেই ভাবুন তো, রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসলে আড্ডাটা জারি আছে নির্দেশকদের নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: খারাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

মেয়েদের শব্দ নিয়ে যখন কথা হচ্ছে, তখন একজনের নাম না করলে ব্যাপারটা কোনো মতেই সম্পূর্ণ হবে না। তিনি ফিল্ম রাইটার, তিনি স্ক্রিপ্ট রাইটার, তিনি স্ক্রিন প্লে রাইটার, তিনি কাহিনীকার, তিনি সুরকার, তিনি অ্যাক্টর এবং তিনি ডাইরেক্টর। এবং আরো একটা ব্যাপার যেটা তার সঙ্গে ঘিরে ছিল, সেটা হচ্ছে যে তিনি যখন শুট করতেন, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কোনো রকম রিটেন স্ক্রিপ্ট থাকতো না, সেই পুরোটাই তার কল্পনায় তিনি মাথার মধ্যে বুনে রাখতেন, এবং ফিল্ম সেটে ঠিক সেইভাবে তিনি শুটিংটা করাতেন। তিনি হচ্ছেন চার্লি চ্যাপলিন। আগে হ্যাঁ, চার্লি চ্যাপলিন, যাকে বলা যেতেই পারে গোটা ফিল্ম ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ডাইরেক্টর তো বটেই, অন্যতম জনপ্রিয়তম ডাইরেক্টর, এবং তার সঙ্গে অ্যাক্টর, আরো অনেক কিছু যেগুলো বললাম। কাজেই ফিল্ম ইতিহাসে অন্যতম সেরা পোস্টার বয় হচ্ছেন চার্লি চ্যাপলিন। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জমে আছে নির্দেশকদের নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার প্রান্তে এই ডাইরেক্টরদের নিয়ে আরো অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে সমস্ত ফিল্ম তৈরি হয়েছে তার মধ্যে কিছু কিছু ফিল্ম এরকম রয়েছে যেগুলো কিনা এক কথায় মাস্টারপিস। এরকম ফিল্ম কালজয়ী তো বটেই, এরকম ফিল্মের জন্য বহু যুগ পর্যন্ত অপেক্ষা করা যায়। কিন্তু একটি ব্যাপার লক্ষণীয় যে বিভিন্ন ডাইরেক্টর, বিভিন্ন নির্দেশক যে এরকম মাস্টারপিস তৈরি করেছেন তাদের দ্বারা কিন্তু একই ধরনের মাস্টারপিস তৈরি হওয়া খুব মুশকিল। তো এই প্রসঙ্গে বিভিন্ন ডাইরেক্টর একটি কথা বলেছেন যে কিছু কিছু ক্ষেত্রে ফিল্ম তৈরি হয়ে যায়, যদিও নির্দেশক বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ঘটনাবলীর দ্বারা ফিল্ম তৈরি করেন বটে, কিন্তু কিছু কিছু মাস্টারপিস একদম পারফেক্ট রূপে তৈরি হয় এবং এই ধরনের ফিল্ম সত্যি তৈরি হয়ে যায়। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে গতকালের থেকে আড্ডাটা ক্যারি ফরওয়ার্ড হয়েছিল নির্দেশকদের নিয়ে। গতকালও এই নির্দেশক কিংবা ডাইরেক্টর কিংবা পরিচালক যাই বলুন না কেন, এদের নিয়ে অনেক কথা শেয়ার করেছিলাম, আজকেও শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন আইডিয়া রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার আইডিয়া রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

radiobangali.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডায় আমি আছি এবং অবশ্যই গানের সাথে সাথে গল্প আছে, কথা আছে এবং অবশ্যই আপনি আছেন যার সাথে মন খুলে শেয়ার করা যায় অনেক কিছু। আড্ডা টপিক কি হতে চলেছে, কি বিষয় নিয়ে আজকে আমরা আড্ডা দেব সেটা তো অবশ্যই আপনার সাথে শেয়ার করব, কিন্তু তার আগে বেশ কিছু ভালো ভালো গান আপনার জন্য সাজিয়ে রেখেছি, তাই অবশ্যই ফিরছি একটা ছোট্ট গানের ওপারে এবং গানে ব্রেকের ওপারে বলা যেতে পারে, এবং গানে রাখতেই হবে আপনাকে radiobangali.com মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

রেডিও বাংলানে ডট কমে আজকে যে আড্ডাটা দিচ্ছি, আমার কাছে আড্ডা মানে হচ্ছে একটা মন খোলা আড্ডা, এবং সেই মন খোলা আড্ডা মানে যেখানে আমরা কোনো কিছু না ভেবে কথা বলতে পারি, এবং যেখানে কথার মাধ্যমটা যদি আমরা কি বলবো ভার্বালি বলি সেটাও কিন্তু আড্ডা। আবার কখনো ধরুন চিঠি লিখে নিজের মনের ভাবটা প্রকাশ করছি, সেক্ষেত্রে আড্ডাও বলা যেতে পারে, কিন্তু ওই যে আড্ডা রিপ্লাইটা অনেকটা দেরি করে আসে। আর এখন যদি আমরা হোয়াটসঅ্যাপে আড্ডা দিই বা সোশ্যাল মিডিয়াতে আড্ডা দিই, সেটা একরকম আলাদা ভার্চুয়ালি আড্ডা। তো যাই হোক না, মোটামুটি কেন্দ্রবিন্দু কথাটা হচ্ছে আড্ডা, এবং আড্ডা থাকে, আড্ডাটা কিন্তু চিরন্তন। আড্ডার প্রকারগুলো চেঞ্জ হচ্ছে, কখনো চিঠি, কখনো বা SMS। তাই চিঠি না SMS কোনটা বেশি কার্যকরী এবং কোনটা আপনার কাছে বেশি প্রিয়, সেইটা নিয়ে আজকে আমাদের আড্ডা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: যাই।
1: একটা সময় ছিল যেই সময়টা মানুষকে অপেক্ষা করতে হতো এবং তার জন্য নিজের হাতের লেখাটাও সুন্দর করতে হতো। আর অটোমেটিক্যালি ভালো বাসায় আপনার নিজের মনের ভাবগুলো যখন আপনি প্রিয় মানুষটিকে লিখে পাঠাতেন তখন অটোমেটিক্যালি ভালো হয়ে যেতে বাধ্য হতো, কারণ আপনার প্রিয় মানুষটা বহু দিন পরে যখন আপনার হাতের লেখাটা দেখতে পেত সেটা যে কী সুখ আছে সেটা আমরা এখন প্রকাশ করতে পারবো না। এবং যেই জেনারেশন লাভ লেটার লিখে বড় হয়েছে বা লাভ লেটার পেয়ে বড় হয়েছে সেই জেনারেশনই বুঝবে এবং তার পরবর্তী জেনারেশন তো বুঝবেই না কখন। তো এখনকার যুগটা পুরোটাই চলে এসেছে SMS এ এবং তার সাথে সাথে অবশ্যই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের আড্ডায়। তো কোনটা বেশি আপনার কাছে গ্রহণযোগ্য এবং কোনটা বেশি নস্টালজিক ফিল করায় সেটাই জানতে চাইব আপনার থেকে।

চিঠি মানে অপেক্ষা, যেটা বললাম অপেক্ষার অবসান হয় একটা চিঠির বা দুটো চিঠি বা তিনটে চিঠির পর, যখন অনেক দিন পর সেই চিঠির মাধ্যমে রিপ্লাই আসে। আর এই যে এখন SMS, যেখানে প্রচুর প্রচুর শব্দ আমরা লিখতে পারি, যেখানে কোনো একটা পাতার বা কোনো একটা শব্দের লিমিটেশন নেই, সেখানে অপেক্ষা নেই হয়তো, কিন্তু মনের ভাবটাকে সম্পূর্ণভাবে প্রকাশ করা যায়। সম্পূর্ণভাবে প্রকাশ বলতে আমি কিন্তু একটা বাক্য গঠন বা সেন্টেন্স কনস্ট্রাক্ট করার কথা বলছি না। যে মনের ভাব প্রকাশ না হলে বা পূর্ণ না হলে আমাদের একটু আনচান আনচান ফিল হয় মনের মধ্যে, বা প্রিয়জনকে সেই কথাগুলো না বলতে পারলে যে আনকমফর্টেবল ফিল হয়, সেই মনের অবস্থা বলছি। চিঠিতে কিন্তু লিমিটেশন ছিল, একটা পাতা বা দুটো পাতা, আর সেখানে শব্দেরও কিন্তু একটা লিমিটেশন ছিল যে এতগুলো শব্দ লিখতে পারবো আর এতগুলো কথাই লিখতে পারবো, সেখানে হয়তো কথা ফুরতো না। কিন্তু এখন শব্দের লিমিটেশন নেই, পাতার লিমিটেশন নেই, আর অবশ্যই ইন্টারনেটের লিমিটেশন নেই, কিন্তু আমাদের কোথাও গিয়ে কথাগুলো ফুরিয়ে গেছে ব্যস্ততার লাইফে। এই জিনিসগুলো ভীষণভাবে মনে পড়ছে আজকের এই আড্ডায়। এবং আপনার কি মত চিঠি ভার্সেস SMS এর এই আড্ডা টপিক যখন বেছে নিয়েছি, অবশ্যই আপনার মতামত আমার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। চুপি চুপি।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

যদি বলি যে চিঠির মধ্যে থেকে একটা ভালো মুহূর্ত আপনাকে বলতে হবে, তাহলে কি বলতে পারবেন? নিশ্চয়ই বলতে পারবেন। কিন্তু এই যে সোশ্যাল মিডিয়া যুগে আমরা যে SMS করি, বিশেষ করে যখন 5G আসেনি বা 4G আসেনি, যেই সময়টা আমরা কিপ্যাড ফোন ইউজ করতাম, সেই সময়ও কিন্তু এক একটা মেসেজে, যেই একটা মেসেজ সেন্ড করবো সেই মেসেজে কিন্তু বেশ কয়েকটা লিমিটেশন ছিল যে এতগুলো শব্দই আমরা বলতে পারবো, এবং তখন আমরা প্রত্যেক মুহূর্তের কথা হয়তো শেয়ার করতাম না, কিন্তু বেশ কিছু মুহূর্তের কথা শেয়ার করতাম, সেটা ভীষণভাবে দামি, সেটা ভীষণভাবে আমি ফিল করি এবং আমার জেনারেশনে সবাই ফিল করে। আপনার জেনারেশনের সেই মুহূর্তগুলো যদি আপনার মনে থাকে, আজকের এই চিঠি ভার্সেস আড্ডা, অর্থাৎ চিঠি ভার্সেস SMS এর আড্ডা, এইখানে আপনি বলতে পারেন। এবং রেডিও বাংলা নেই .com-এ অবশ্যই আমি রুবিনা আছি আপনার কথা শোনার জন্য। আর অবশ্যই আমাকে ফলো করতে ভুলবেন না www.radiobanglanei.com-এ। তাহলে আজকের মতো টাটা, এবং আপনাকে পাশে থাকতে হবে, ভালোবাসতে হবে, আর কানে রাখতেই হবে রেডিও বাংলা নেই .com ও যখন নিরুদ্দেশ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। মারে মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তোমাদের আজকের যে আড্ডাটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই আড্ডায় আমাদের বিষয় পুরস্কার। আসলে আমরা কোনো ভালো কাজ করলে অবশ্যই কেউ না কেউ আমাদেরকেই সম্মানটা দেন, সেটা ছোটও হতে পারে বড়ও হতে পারে। আবার কোথাও কোথাও এমন কিছু কিছু কাজ আমাদের হয়তো নিজেদের অজান্তেই হয়ে যায়, আর সেটা যখন আমরা জানতে পারি না, কিন্তু কেউ আমাদেরকে আমাদের অবচেতন মনে এসে যখন জানায় যে এই কাজটা আপনি খুব ভালো করলেন এবং আমি ভাবতে পারছি না এটা আপনি কী করে করলেন বা আপনি এটা কেন করলেন কীভাবে করলেন, এইগুলো হচ্ছে একটা প্রাপ্তি, সম্মান, পুরস্কার। জীবনে শুধু কিছু গিফট পাওয়াটাই একটা পুরস্কার নয়, হয়তো কোনো কথাটাও একটা পুরস্কার হতে পারে, হয়তো কোথাও কারোর একটা বলে যাওয়া এমন কিছু মুহূর্ত যে মুহূর্তটার কথা হয়তো আপনার মনেই নেই, কিন্তু আপনি সেই মুহূর্তটা আপনার সেই মুহূর্তটা মনে রেখেছে অমুক একজন, যেটা আপনাকে খুব সুন্দর করে যত্ন করে বলল, সেটাই আপনার কাছে সবচেয়ে বড় পুরস্কার। আমাদের আজকের আড্ডা এক ঘন্টার গান মুসাফিরের আড্ডা সেই পুরস্কারকে নিয়ে। পুরস্কারের কিন্তু ছবি আপনাকে দেখাবো, সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, কয়েকটা গানের পর পর ফিরে আসছি। আর দূরে থাকুন, এভাবেই আর শুনতে থাকুন রেডিও বাংলা .com এ গান মুসাফিরে পুরস্কার। এখন

0: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ,
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: যা খুশি ওরা বলে বলু।
1: শুনছেন রেডিও বাংলানেট.com বাংলার গান বাঙালির প্রাণ।

বা ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল একটা গান মুসাফির পুরস্কার। একটা ঘটনার কথা বলি, বহু বছর আগে আমি আমার মামার বাড়ি গেছিলাম বাসে করে একটা জায়গায়, বেশি দূরত্ব নয় তো, কিছুটা দূরত্ব তো অবশ্যই হবে। তো সেখানে একটা সময় যখন আমরা জীবনে স্ট্রাগল করছি তখন হয়তো সেইভাবে অর্থ সেভাবেই থাকতো না, তাই যত সামান্য একটা উপার্জনের সেই অংশ সেটা নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মামাবাড়ির উদ্দেশ্যে। এবং মামাবাড়ি পৌঁছে তারপর সেখানে আড্ডা, গল্প, খাওয়া দাওয়া এসব করে যখন ফিরে আসছি তখন কিন্তু দেখছি পকেটে পয়সাটা নেই, কোথাও একটা পড়ে গেছে। আর সেই সময় একটা চল ছিল, এখনো আছে এই ব্যাপারটা, বিদা ঠাকুমারা তার ওই পকেটে নাতি বেরোনোর সময় কিছু একটা দিয়ে দেন যে এনে এটা রাখ। তো শতবার চেষ্টা করেও বলা যে না না না এটা কমো না, তোমার কাছে রাখো, কিন্তু তাদের মানে এই অবসরপ্রাপ্ত জীবনেও তারা যে আমাদেরকে দেন এটাই সব থেকে বড় পুরস্কার হওয়া উচিত। তো সেটাও একটা অন্যরকম ভালো লাগা। তো যৎ সামান্য যাই হোক না কেন, যদি একটা জিনিসের

50 টাকার মূল্য হয় বাজার দর, সেখানে যদি কেউ 1 টাকাও দেয় সেটাও কিন্তু বিরাট একটা মূল্য আর কি। তো তখনকার দিনের এই ব্যাপারটা তো বিরাট ছিল, আর সেক্ষেত্রে সেই 1 টাকাটাও যেন মনে হয় 100 টাকার সমান এখনকার। তো যাই হোক, টাকা তো পড়ে আছে, সেই মুহূর্তে যদি দিদা বা ঠাকুমা আমাকে 1টা টাকা দেয় তাহলে কিছু টাকা তো রইল। ঠিক আছে চলো। তো আস্তে আস্তে ভাবচিন্তা তৈরি হয়ে গেছে যে কত অবধি আমি যেতে পারবো, মানে মামার বাড়ি থেকে একটা রাস্তা, সেইখান থেকে আরেকটা রাস্তা বাড়ি, মানে দুটোই চেঞ্জ করে আসতে হবে বাসে। তো যাই হোক, প্রথম বাসটাকে নেয় হেঁটে অতিক্রম করে কাটানো যাবে, বা প্রথমটাই এসে কোথাও একটা থামা যাবে, তারপর থেকে বাকি রাস্তাটা হেঁটে চলে আসা যাবে। ঠিক হলো তাই, যে প্রথম ওখান থেকে বাসটা চেপে কিছুটা গন্তব্যস্থল আসবো। তার কারণ হচ্ছে দিদা দাঁড়িয়ে আছেন সেই গেটে, মানে আমি যে গাড়িতে উঠবো সেটা দেখবেন, তবে তার আনন্দটা হবে। এবং তার এই আনন্দটা দেওয়ার জন্য আমি কিন্তু তখন সেই বাসটাতে উঠলাম, নাহলে কিন্তু সেখান থেকেই হয়তো হাঁটা দিতাম, পরের থেকে হয়তো উঠতাম। তো যাই হোক, যা অর্থ ছিল তাতে হয়তো 1 মিনিট ভাড়াটা সম্ভব। তো যাই হোক, উঠে পড়লাম বাসে। তো গল্পটা এখানেই অদ্ভুতভাবে শুরু হচ্ছে বলি, বাসের মধ্যে হঠাৎ করে চলতে চলতে যখন আমি নামবো, ঠিক তার 10 মিনিট মতো হবে, তার আগে আমি হঠাৎ আবারও হারিয়ে ফেলি সেই টাকাটা, যে টাকাটা ঠাকুমা আমাকে দিয়েছিলেন। কিছুতেই সেই টাকাটা খুঁজে পাচ্ছি না, সারা বাস অন্যতন্ন করে নিজে এদিক ওদিক সেদিক দেখলাম। এবং সব থেকে অদ্ভুত যে ব্যাপারটা, যেটা আমার কাছে সব থেকে বড় পুরস্কার, বাসের যে কটা মানুষ ছিল তারা সবাই মিলে সেই মূল্যটা খোঁজার চেষ্টা করছে, মানে তখন তিনি যেটা 5 টাকার কয়েন ছিল, সেই 5 টাকার কয়েনটা খোঁজার চেষ্টা করছেন প্রত্যেকে বাসের লোক, কারণ আমার বাস থেকে পকেট থেকে সেই ভাড়াটা কোথাও পড়ে গেছে। যাই হোক, একজন মানুষ দিন মজুর রোজ খাটেন, সে সেই 5 টাকার কয়েনটা কুড়িয়ে পেয়েছিলেন এবং পেয়ে আমাকে তৎক্ষণাৎ দিয়ে বললেন, বাবু আপনার টাকাটা। আমার সেই সময় প্রচণ্ড আনন্দ হচ্ছিল এবং সব থেকে বেশি দুঃখ লাগছিল, কারণ আমি তাকে কিছু দিতে পারলাম না, আমার সেই টাকাটা বাস কন্ট্রাক্টরকে দিয়ে দিতে হলো। এবং আজও আমি সেই মানুষটাকে খুঁজি, যে মানুষটা আমাকে ওই সময় তার ওই জায়গা থেকে, সে হয়তো অন্যভাবে নিয়েও নিতে পারতো, কারণ তার তো দিন আনা দিন পর একটা ব্যাপার, সে আমাকে সেই 5 টাকার কয়েনটা আমার হাতে দিয়ে বলল, আপনার টাকাটা এখানে পড়ে গিয়েছিল। এর থেকে বড় পুরস্কার আমার জীবনে এই পুরস্কারটি সব থেকে বড় পুরস্কার হিসেবে রাখি, কারণ আমার বড় মনে একটা অদ্ভুত আনন্দ হয়, এবং অদ্ভুতভাবে যতটা আনন্দ হয় তার থেকে বেশি দুঃখও হয়। তাই ওই বলে না, কিছু কিছু ক্ষেত্রে সুখেও কাঁদে মন, তো কোথাও যেন এই ব্যাপারটা এর সঙ্গে ভাবে মিলে যায়, আমার বুকটা ভেঙে যায়, কারণ সেই মানুষটাকে আমি 1 টাকা হয়েও দিয়ে দিতে পারলাম না, কারণ ভাড়া ছিল 5 টাকাই দিয়ে দিতে হয়েছিল। সঙ্গে থাকুন, আজকের এই আড্ডা জমে উঠবে পুরস্কারের গল্প নিয়ে। এখন গান।

পেলাম একটা গাছকে স্পেশাল একটা উপহার নিয়ে। তো সত্যি কথা বলতে আমার প্রত্যেকের জীবনে এই উপহারের একটা বিশেষ মূল্য আছে। যদি কেউ কোনো অনুষ্ঠানে কোনো পুরস্কার পায়, সেটা তার কাছে একটা বিরাট প্রাপ্তির ব্যাপার। এবং অবশ্যই মানে সাফল্য পেয়ে যখন কখনো পুরস্কার আসে, মানে কোথাও হয়তো কোনো কম্পিটিশান সেখানে হয়তো জিতলো, তারপরে যখন তার কাছে তার হাতে পুরস্কারটা আসে, তখন কিন্তু একটা অন্যরকম মাধুর্য তৈরি হয় এবং অন্যরকম একটা মনোবল তার মধ্যে একটা প্রবেশ করে। ঠিক সেরকমভাবে আমাদের প্রত্যেকের জীবনে এই উপহারের মূল্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা কেউ অনেক সময় গুরুত্ব দিই না যে হয়তো ছোটো উপহার বড় উপহার এরকমভাবে কখনো কখনো কেউ কেউ ভাবি, কিন্তু এই ভাবাটা কিন্তু সব থেকে ভুল। উপহার উপহারই, সেটা একটা ছোট থেকে পাওয়াও তারও মূল্য যেমন বিশাল, একটা বড় মানুষ শ্রদ্ধার মানুষ তার থেকে পাওয়া মূল্য বিশাল। এই উপহার ব্যাপারটাই হচ্ছে সব জায়গা থেকে ভাবলে সব থেকে বেশি একটা গুরুত্বপূর্ণ, এবং এর কোনো কখনোই এরকম কেউ ভাবার নয় বা ভাবাটা ঠিক নয়, যারা হয়তো অনেকে ভাবেন যে ও একটা কী উপহার দিল। জন্মদিনে এরকম অনেক ব্যাপার ঘটে যায় যেখানে হয়তো জন্মদিনের কেউ সব থেকে বেশি ভালো গিফটটা দিয়েছে, ভালো উপহারটা দিয়েছে, তার কাছে তার মূল্যটা প্রচুর বেশি, কিন্তু সে কেউ হয়তো অত দামি মূল্য দিয়ে দিতে পারেনি, তার কাছে গুরুত্বটা কম। সেই জায়গা থেকে ভাবতে গেলে আমাদের কিন্তু এই উপহার ব্যাপারটাকেই ছোট করা হয়, তাই আমরা যে যেখানেই থাকি না কেন, যে যেভাবে থাকি না কেন, এক ছোট্ট উপহারও আমাদের জীবনে যেন বড় আসনে বড় জায়গায় থাকে, এটাই আমাদের মূল বক্তব্য। সঙ্গে থাকবো, আমরা ফিরবো আজকের স্পেশালটা উপহারের সঙ্গে নিয়ে। এখন

ব্যাকটু খেলাম আবার আজকের এসপি কার্ডটা ভিডিও বাংলাদেশ ডট কমে গান মুসাফিরে পুরস্কার নিয়ে। তো জীবনের সব থেকে বড় পুরস্কার এটাই হতে পারে, ধরুন কোনো বাচ্চা কোনো শিশু সে হয়তো চুপচাপ বসে আছে অনেকক্ষণ ধরে আপনাকে সে দিল এবং আপনি আপনার মুখের অঙ্গভঙ্গি দিয়ে তাকে হাসি উঠে দিলেন, এর থেকে বড় পুরস্কার আর কিছু কি হতে পারে? একদমই নয়। ধরুন আপনি ভিড় কোনো ট্রেনে বসে আছেন, প্রচুর যাত্রী, কেউ জায়গা ছাড়ছেন না, কারণ আপনি জায়গা ছাড়লেই অন্য অনেক ইচ্ছে পড়বে, কিন্তু তার মধ্যে একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, তার সঙ্গে চোখাচোখি হতে তাকে জায়গা দিয়ে আপনি বসালেন। এই যে তৃপ্তি, সে যে একটা আনন্দ পেল, এর থেকে বড় আনন্দ বা এর থেকে বড় আশীর্বাদ কিছু কি হতে পারে? কিংবা ধরুন যে ছেলেটা 1.5 কোটি টাকার অফার পেয়েছে বিদেশ থেকে, সেখানে গিয়ে টাকা উপার্জন করবে, কিন্তু তার কাছে তার বাবা মায়ের মূল্যটাও কিন্তু বিরাট বেশি। সে ভাবলো যে না, আমি যদি এর হাফও পাই তাহলে যেখানে আমি আছি সেখানেই বাবা মাকে নিয়ে একসঙ্গে থাকবো, বিদেশ ভেবে গিয়ে সেখানে গিয়ে তাদের চোখে জল নিয়ে আনতে পারবো না। এর থেকে বড় পুরস্কার আর কিছু কি হতে পারে সেই বাবা মায়ের কাছে সেই সন্তানে? নিশ্চয়ই নেই। তো এভাবেই আমাদের টুকরো টুকরো সম্পর্ক, টুকরো টুকরো মুহূর্ত কোথাও না কোথাও সুন্দর আশীর্বাদ মুহূর্তে জড়িয়ে আছে, জড়িয়ে থাকে দিন। তো আবারও আমাদের অপেক্ষা করছে একটা গান, একটু চটপট শুনি, তারপর ফিরে এসে আবারও আটা হবে পুরস্কার নিয়ে। এখন গান

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলা .com শুনছেন গান মুসাফিরে পুরস্কারের কথা। তো সত্যি পুরস্কার পেতে কেন ভালো লাগে, আর সেই সম্মান যদি সশ্রদ্ধায় হয় তাহলে তারই ভালো লাগে। আবার সেই সম্মানটাই যদি ঠিক মতো আনন্দ সূচক না হয় তাহলে কিন্তু মন খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু সেই পুরস্কার পেয়েও দুঃখে মন ভারাক্রান্ত হয়ে থাকার মতো অনেক মুহূর্ত এমন থাকে যে মুহূর্তটায় অনেকে পুরস্কার ফিরিয়ে দেন। হয়তো সেই পরিস্থিতিতে পুরস্কার নেওয়ার যে একটা ব্যাপার সেটা তৈরি হয় না, কোথাও যেন কেউ ফিরিয়ে দেন। এরকম জীবনে যারা কঠিন লড়াই করেছেন, সারা বছর ধরে উপার্জন করেছেন, সেই উপার্জনের টাকা একটা স্কুলের জন্য দান করে গেলেন, এটা একটা পুরস্কার, একটা মানবিকতার সুন্দর একটা দিক। তো আমাদের আড্ডা আজ এ পর্যন্তই, থামতে হবে, সময় একদম শেষ। কেমন লাগলো? 4475039657 1 অবশ্যই জানাবেন আজকে দিনটা কেমন লাগলো। তো জীবনে মানুষের কে ভালো রাখা, এইটা যেমন একটা পুরস্কার, তাদের মুখে হাসি দেওয়া সেটাও একটা পুরস্কার, এর থেকে বড় পুরস্কার জীবনে আর কিছু হতে পারে না। আর এটাই আমাদের এখনকার সময়ে দাঁড়িয়ে ভাবার বিষয়, পুরস্কার হোক অর্থে নয়, আনন্দে খুশিতে ভালো থাকা।

সত্যি হেমন্তকালটা যে কখন আসে কখন চলে যায় সেটা আমরা বুঝতে পারি না। হেমন্ত অনেকটা প্রিয় মানুষের মতো নীরবে আসে আবার নীরবেই চলে যায়। আজকে হেমন্তের ইতিকথা নিয়ে আড্ডা দেব। হেমন্ত যদি কথা বলতে পারত তাহলে কী কী অভিযোগ করত আমাদের সকলকে বা আপনাকে কিংবা আমাকে, সেটা নিয়ে আড্ডা মারব। ততক্ষণ পরপর তিনটে গান শুনতে থাকুন, ফিরছি গানের বিরতির পর।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: গেল মে।
1: ফিরে এলাম ব্রেকের পর, আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglanet.com এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিশিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আজ আড্ডা মারার বিষয়টা হলো হেমন্ত ঋতুকে নিয়ে। সে যদি কথা বলতে পারত তাহলে আমাদের কি অভিযোগ জানাতো? প্রথম অভিযোগ হয়তো এটাই জানাতো যে শরতে মূলত যে সমস্ত উৎসবগুলো থাকে সেগুলো মিটে যায় এবং শীতকালেও নানা রকম উৎসব থাকে, হেমন্তে উৎসবের সংখ্যা খানিকটা কম এবং হেমন্ত ঋতুকে নিয়ে আমরা খুব একটা মাতামাতি করি না। হেমন্ত অনেকটা সেই সমস্ত মানুষের মতো যারা নেপথ্যে থেকে আমাদের জার্নিটাকে অনেক বেশি সিকিওর করে দেয়। অক্টোবরের শেষ এবং ডিসেম্বরের শুরু, তার মাঝামাঝি মাসটা হয় নভেম্বর এবং হেমন্তকাল। কি সুন্দর দুটো মাসকে, মানে দুটো ঋতুকে ব্যালেন্স করে। হেমন্ত নিয়ে প্রচুর গল্প আছে, হেমন্ত নেপথ্যে থাকলেও তার কার্যকারিতা অনেক, সেটা নিয়ে ফিরছি। পরপর কয়েকটা গান শুনিয়ে দিই, তারপরে আসছি হেমন্তের বাকি কথা নিয়ে।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার?

0: যে সেটা
1: ছিল কোথায় গেল,
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়, সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়।
1: বাবা,
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়, সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়।
1: তারপর
0: সেই কুঠিটা এতই গহীন পাচ্ছি না খুঁজে, হায়
1: হায় হায় হায়।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আজ কথা হচ্ছে হেমন্ত ঋতুকে নিয়ে। হেমন্ত যদি নিজে কথা বলতে পারত তাহলে কি কি অভিযোগ আমাদের জানাতো। প্রথমত, হেমন্তকাল আমরা সেভাবে সেলিব্রেট করি না, কিন্তু হেমন্তকাল অর্থাৎ যে সমস্ত সাইলেন্স জিনিসপত্র আছে, যারা নীরবে আমাদেরকে অনেকটা বেশি আনন্দ দিয়ে থাকে এবং কোনো কিছুর বিশেষ অপেক্ষা করার আগে তারা সেই সমস্ত স্থানে আমাদের পৌঁছে দেয় নীরবে, তাদের কদরটা কিন্তু অনেক বেশি। তেমনি হেমন্তর ভূমিকা কিন্তু অনেকটা বেশি। আপনার কি মনে হয় চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712। ফিরছি আরও কয়েকটা গানের পরে, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেই .com-এ। মন যখন নিরুদ্দেশ। আচ্ছা, কোনোদিনও যদি হেমন্ত শীতের সঙ্গে ঝগড়া করে তাহলে কিরকম হবে সেই ঝগড়াটা? মানে হেমন্ত শীতকে বলছে যে তোকে নিয়ে লোকে এত মাতামাতি করে, কিন্তু আমাকে নিয়ে তো এত মাতামাতি করে না, অথচ আমি না থাকলে তুইও আসতিস না। মানে এই ঝগড়াটা না অনেক বেশি মানে মিষ্টি আর মধুর হতো, কারণ শীতটা ভীষণ রোম্যান্টিক আর হেমন্তটা অনেকটা বেশি রোম্যান্টিসিজম শীতকে উপহার দেয়, এটা নিশ্চয়ই আপনি মানবেন। এটা নিয়ে ফিরছি আপাতত, পরের গানগুলো সাজিয়ে রাখলাম হেমন্তের জন্য।

0: তোমার দেখা নাই।
1: ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কমে। মন যখন নিরুদ্দেশ। একবার আমি ঠিক পুজোর পরে পরে শহরে একা ঘুরছিলাম। আমার একা ঘোরার অভ্যেসটা আছে এবং আমার যেন কেন জানি না মনে হলো যে একটা নীরব ঋতু, নীরব নয় কিন্তু আমরা তাকে নীরব বলে সরিয়ে দিই এবং যে নীরব, যে শান্ত তাকে কিন্তু উপভোগ করার বিশেষত্বটা অনেক বেশি, আপনি মানেন বা নাই মানেন। হেমন্ত কিন্তু অনেক বেশি রোম্যান্টিক, কারণ হেমন্ত শীতের আগমনের সূত্রপাত। আজ আসি, সময় বলছে একেবারেই শেষ, কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কমে। মন যখন নিরুদ্দেশ।

পথ যদি না শেষ হয় তবে কেমন হতো? এই কথাটা শুনে নিশ্চয়ই আপনার চোখের সামনে ভেসে উঠল সপ্তপদী ছবির সেই বিখ্যাত দৃশ্য, যেখানে মহানায়ক উত্তম কুমার আর মহানায়িকা সুচিত্রা সেন সেই বাংলা ছবির জগতের সেরা জুটি। দুজনে চলেছেন মোটর বাইকে করে, আর সেই বিখ্যাত গান হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। আর দুজনেই দুজনকে বলছেন তুমি বলো আর তুমি বলো, আর এই নিয়েই সেই পথ চলা। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজকে এই পথ চলার গল্পই বলবো। সত্যি যখন আমাদের প্রতিদিনের জীবনে আমরা চলি, তখন হয়তো আমরা সেইভাবে আমাদের রোজকার চলার পথটাকে সেইভাবে উপভোগ করতে পারি না। কিন্তু যদি কোনো বিশেষ মানুষ, সেই স্পেশাল মানুষটি থাকে পাশে, তাহলে কিন্তু আমাদের বলতে ইচ্ছে করে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। আজ সেই গল্প নিয়েই থাকবো আমাদের পপকর্নে, তাই অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মূল যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

জীবনে আমরা সবাই পথ চলি, কিন্তু আমরা সেই পথটাকে ঠিকভাবে উপভোগ করতে পারি না। কারণ আমরা প্রতিদিন যখন আমাদের কাজের জায়গায় যাই, তখন আমাদের একটা ব্যস্ততা থাকে, একটা তাড়াহুড়ো থাকে, আর সেই জন্য আমাদের মনে হয় কতক্ষণে আমরা আমাদের কাজে গিয়ে আমরা পৌঁছতে পারবো। তাই রাস্তায় যেতে যেতে যদি কোনো ট্রাফিকে পড়ি, আমাদের ভীষণ রাগ হয়, আমাদের মনে হয় উফ আবার ট্রাফিকে পড়লাম, আবার দেরি হয়ে যাবে, কত তাড়াতাড়ি আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো। আর এইভাবেই আমাদের প্রতিদিনের পথ চলা, যা আমরা ঠিকভাবে উপভোগী করতে পারি না। কিন্তু এই যে আমাদের পথ চলা, সেটা নিমেষেই একদম পাল্টে যেতে পারে যদি আমাদের সঙ্গে থাকে আমাদের সেই মনের মানুষটি, আর সেই পথ চলাটা থাকে তার সঙ্গে অনেকটা, তখন মনে হয় সত্যি এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। শুনছেন রেডিও বাংলানেট .com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে পথ চলার গল্প বলছি, সেখানেই আমরা এই যে নানা রকমের আমাদের চলা আর চলার পথ, সেটা কেমন আমাদের মধ্যে একটা অন্যরকম অনুভূতি এনে দিতে পারে শুধু আমাদের গন্তব্য আর আমাদের পাশের মানুষটার উপস্থিতিতে। এই পথ চলার গল্প জারি থাকবে তবে গানের ওপারে। চলুন শুনে নি গান, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ।

কখনো কখনো একলা চলার পথকেও কিন্তু উপভোগ করতে পারি। ভাবুন তো, একটা পাহাড়ি রাস্তা, আঁকা বাঁকা সেই রাস্তা, আর সেই পথ ধরে আপনি হেঁটে চলেছেন, পাশে বয়ে চলেছে সেই পাহাড়ি নদী, আর তার জলের একটা কলকল শব্দ, মাঝে মাঝে ছোট্ট ছোট্ট পাহাড়ি ঝর্ণা, তার নিজের নিয়মে সে ঝরে পড়ছে, মাঝে মাঝে ছিটকে বেরিয়ে আসছে তার একটু আধটু জল, আর তার সঙ্গে পথে চলতে চলতে নাম না জানা অনেক রঙের ফুল, আর সেই সব মিলিয়ে সেই যে একটা পাহাড়ের নৈসর্গিক এক দৃশ্য, সেটা কিন্তু সত্যি উপভোগ করতে ইচ্ছে করে। আর সেই পথ চলাটা অনেক সময় নিজের কাছেই বলতে ইচ্ছে করে, এই পথ যদি আর শেষ হয় তবে কেমন হতো। শুনছেন রেডিও বাংলা .com-এ পপকর্ন, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের পথ চলার গল্প নিয়ে। আমরা যখন প্রতিদিন পথে চলি তখন নানা রকমের অভিজ্ঞতা আমাদের হয়, আর তার মধ্যেই কোনো কোনো এইরকম চলার পথ আমাদের মনে থেকে যায়, আমাদের ভালো লাগে, আর আমাদের বলতে ইচ্ছে করে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। আমরা ফিরছি গানের উপরে আমাদের আজকের এই পথ চলার গল্প নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা .com-এ পপকর্ন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

করার সময় সেই প্রিয় মানুষটির সঙ্গে প্রতিদিন দেখা করা সম্ভব নয়। কিন্তু হঠাৎ যদি একদিন দেখা করার সুযোগ হয়, যদিও সময়টা ভীষণ কম, কারণ অল্প সময়ের জন্যই বাড়ি থেকে বেরোনো যাবে, আর দেরি হলেই বাড়ির বকুনি খেতে হবে, সেই অল্প সময়ের মধ্যেই দুজন মিলে একটু বেরিয়ে আসা, হয়তো বেশি দূরে নয়, কাছে কোনো নদীর ধারে দুজনে মিলে পাশাপাশি হেঁটে চলা, হাত ধরে মাঝে মাঝে গুনগুনিয়ে গান, আর তার সঙ্গে আবার কখনো কখনো হাসি মজা গল্প খুনসুটি, সব মিলিয়ে সেই যে মিষ্টি পথ চলা, সেখানে তো বলতে ইচ্ছেই করে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। শুনছেন রেডিও বাংলানেট.কম, আমি অনামিকা, রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকে পপকর্ন নিয়ে। আর পপকর্নে আমরা কথা বলছি পথ চলার গল্প নিয়ে। আমরা এই যে প্রতিদিনের জীবনে আমরা পথ চলি, আর সেই পথের নানা রকমের গল্প, আর সেরকমই একটি গল্প যেটা শুনে নিশ্চয়ই ছোটবেলার অনেক কথাই অনেকের মনে পড়ে যাচ্ছে। আর সেই রকম যে মিষ্টি পথ চলার অভিজ্ঞতা, সেখানে যখন সত্যি মনে পড়ে যায় এবার বাড়ি ফিরতে হবে, না হলে বাড়িতে বকুনি খেতে হবে, নিশ্চয়ই ভাবছেন গেল তো একদম তাল কেটে, বেশ একটা মিষ্টি প্রেমের পথ চলার কথা হচ্ছিল, তার মাঝখানে বাড়ির বকুনির কথা, কিন্তু এটাই যে বাস্তব। কিন্তু ওই রকম ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি অভিজ্ঞতাগুলি তো আমাদের সারা জীবনের মিষ্টি মিষ্টি স্মৃতি হয়ে থাকে। আর সেই মিষ্টি পথ চলার গল্প মনে করতে করতেই চলুন শুনে নি পরপর দুটো গান। ফিরে আসছি গানের উপরে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ। খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস, খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

পরপর দুটো গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি পথ চলার গল্প নিয়ে। আমাদের পথে চলতে চলতেই নানা রকমের পথের অভিজ্ঞতা, পথে চলার গল্প আমাদের সবার জীবনেই কিন্তু কিছু না কিছু আছে। আর সেই রকমই কিছু কথা নিয়েই আমাদের আজকের পপকর্নের আড্ডা চলল। আর এখন আমাদের সেই পথ চলার কথা বলতে গিয়েই আমাদের বলতে ইচ্ছে করে যে যদি এই গল্প, এই আড্ডা শেষ না হয় তবে কেমন হতো। কিন্তু ঘড়ি বলছে অনামিকাকে আজকের মতো যেতে হবে, তবে কথা দিচ্ছি আগামীকাল থেকে একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: Participants, Ritupala Sengupta and Monami Ghosh. Yes!

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিত

0: অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বিনোদনের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম হলো ফিল্ম, সিনেমা। তো সেই সিনেমা কিন্তু নির্ভর করে মেইনলি একজনের ওপর। তিনি হচ্ছেন সিনেমার নির্দেশক, ডাইরেক্টর, পরিচালক, যে নামেই ডাকা হোক না কেন। তো রেডিও বাংলানের ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর গতকালের থেকে আজকে আমাদের আড্ডাটা ক্যারি ফরওয়ার্ড হতে চলেছে, অর্থাৎ গতকালও আপনার সঙ্গে শেয়ার করেছি কিছু কথা নির্দেশকদের নিয়ে। তাদের ঘিরে এরকম অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কিনা এক কথায় অসাধারণ। তো সেরকমই কিছু কথা গতকালও আপনার সঙ্গে শেয়ার করেছি আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, আর আজকেও শেয়ার করব, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিল্মের ইতিহাস যদি আমরা ঘাঁটতে আরম্ভ করি, তাহলে দেখা যাবে যে 1895 খ্রিস্টাব্দে এই ব্যাপারটা কিন্তু প্রথম শুরু করেন লুমিয়ার ব্রাদার্স। আগে হ্যাঁ, লুমিয়ার ব্রাদার্স তারা ছিলেন সেই প্রথম মুভি ক্যামেরার উদ্ভাবক, এবং সেখান থেকে তারা শুরু করেন তাদের সিনেমা প্রদর্শন। কিন্তু সেই সিনেমায় কিন্তু কোনো রকম গল্প থাকত না, তার কারণ তারা বিভিন্ন আঙ্গিকে সাধারণ ঘটনাগুলো নিজের ক্যামেরায় ক্যামেরাবন্দি করতেন, এবং সেই ছবি তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে দেখাতেন, এবং এইভাবেই শুরু হয় সিনেমার পথ চলা। আর এদিক থেকে দেখতে গেলে প্রথম ডাইরেকশন বা প্রথম ডাইরেক্টর কিন্তু আমরা বলতেই পারি লুমিয়ার ব্রাদার্সকে। তো রেডিও বাংলানের .com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে ডাইরেক্টরদের নিয়ে, নির্দেশকদের নিয়ে। তো সেই নিয়েই আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান বাঙালির প্রাণ।

কিন্তু বর্তমানে আমরা যে ফিল্ম দেখে আসছি, যে সিনেমা দেখে আসছি, তার গ্রামার কিন্তু তৈরি হয়ে গিয়েছিল বহুদিন আগে, 1915 খ্রিস্টাব্দে। যদিও 1895 খ্রিস্টাব্দে প্রথম ফিল্মের প্রদর্শন শুরু হয়, কিন্তু অ্যাকচুয়ালি আসল ফিল্ম কিন্তু তৈরি হয়েছিল 1915 খ্রিস্টাব্দে। গ্রিফিথ নামে একজন ভদ্রলোক ছিলেন, তিনি ফিল্ম বানাতে শুরু করেন অনেকটা ভাগ্যের পরিহাসেই। অর্থাৎ তিনি চেয়েছিলেন অ্যাক্টর হতে, কিন্তু অ্যাক্টর না হয়ে তিনি হয়ে গেলেন নির্দেশক। এবং বর্তমান ফিল্মে আমরা যে ফিল্ম মেকিংয়ের গ্র্যামারটা দেখি, সেটাও কিন্তু 1915 খ্রিস্টাব্দে দ্য বার্থ অফ আ নেশন, সেই ফিল্মে গ্রিফিথ দেখিয়ে গিয়েছিলেন। এবং সেখান থেকেই এখনও পর্যন্ত সেই সেম গ্রামারেই কিন্তু কাজটা চলে আসছে। তাহলেই ভাবুন তো, রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে নির্দেশকদের নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

মৃদে শব্দ নিয়ে যখন কথা হচ্ছে, তখন একজনের নাম না করলে ব্যাপারটা কোনো মতেই সম্পূর্ণ হবে না। তিনি ফিল্ম রাইটার, তিনি স্ক্রিপ্ট রাইটার, তিনি স্ক্রিন প্লে রাইটার, তিনি কাহিনীকার, তিনি সুরকার, তিনি অ্যাক্টর এবং তিনি ডাইরেক্টর। এবং আরো একটা ব্যাপার যেটা তার সঙ্গে ঘিরে ছিল, সেটা হচ্ছে যে তিনি যখন শুট করতেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই কোনো রকম রিটেন স্ক্রিপ্ট থাকতো না, সেই পুরোটাই তার কল্পনায় তিনি মাথার মধ্যে বুনে রাখতেন এবং ফিল্ম সেটে ঠিক সেইভাবে তিনি শুটিংটা করাতেন। তিনি হচ্ছেন চার্লি চ্যাপলিন। আগে হ্যাঁ, চার্লি চ্যাপলিন, যাকে বলা যেতেই পারে গোটা ফিল্ম ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ডাইরেক্টর তো বটেই, অন্যতম জনপ্রিয়তম ডাইরেক্টর এবং তার সঙ্গে অ্যাক্টর, আরো অনেক কিছু যেগুলো বললাম। কাজেই ফিল্ম ইতিহাসে অন্যতম সেরা পোস্টার বয় হচ্ছেন চার্লি চ্যাপলিন। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জমে আছে নির্দেশকদের নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এই ডাইরেক্টরদের নিয়ে আরো অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে সমস্ত ফিল্ম তৈরি হয়েছে তার মধ্যে কিছু কিছু ফিল্ম এরকম রয়েছে যেগুলো কিনা এক কথায় মাস্টারপিস। এরকম ফিল্ম কালজয়ী তো বটেই, এরকম ফিল্মের জন্য বহু যুগ পর্যন্ত অপেক্ষা করা যায়। কিন্তু একটি ব্যাপার লক্ষণীয় যে বিভিন্ন ডাইরেক্টর, বিভিন্ন নির্দেশক যে এরকম মাস্টারপিস তৈরি করেছেন তাদের দ্বারা কিন্তু একই ধরনের মাস্টারপিস তৈরি হওয়া খুব মুশকিল। তো এই প্রসঙ্গে বিভিন্ন ডাইরেক্টর একটি কথা বলেছেন যে কিছু কিছু ক্ষেত্রে ফিল্ম তৈরি হয়ে যায়, যদিও নির্দেশক বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ঘটনাবলীর দ্বারা ফিল্ম তৈরি করেন বটে, কিন্তু কিছু কিছু মাস্টারপিস একদম পারফেক্ট রূপে তৈরি হয় এবং এই ধরনের ফিল্ম সত্যি তৈরি হয়ে যায়। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে গতকালের থেকে আড্ডাটা ক্যারি ফরওয়ার্ড হয়েছিল নির্দেশকদের নিয়ে। গতকালও এই নির্দেশক কিংবা ডাইরেক্টর কিংবা পরিচালক যাই বলুন না কেন, এদের নিয়ে অনেক কথা শেয়ার করেছিলাম, আজকেও শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

radiobangladesh.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডায় আমি আছি এবং অবশ্যই গানের সাথে সাথে গল্প আছে, কথা আছে এবং অবশ্যই আপনি আছেন যার সাথে মন খুলে শেয়ার করা যায় অনেক কিছু। আড্ডার টপিক কি হতে চলেছে, কি বিষয় নিয়ে আজকে আমরা আড্ডা দেব সেটা তো অবশ্যই আপনার সাথে শেয়ার করব, কিন্তু তার আগে বেশ কিছু ভালো ভালো গান আপনার জন্য সাজিয়ে রেখেছি, তাই অবশ্যই ফিরছি একটা ছোট্ট গানের ওপারে এবং গানের ব্রেকের ওপারে বলা যেতে পারে, এবং গানে রাখতেই হবে আপনাকে radiobangladesh.com মন যখন বিরুদ্ধে।

0: বলছেন না?
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

radiobanglani.com এ আজকে যে আড্ডাটা দিচ্ছি, আমার কাছে আড্ডা মানে হচ্ছে একটা মন খোলা আড্ডা, এবং সেই মন খোলা আড্ডা মানে যেখানে আমরা কোনো কিছু না ভেবে কথা বলতে পারি, এবং যেখানে কথার মাধ্যমটা যদি আমরা কী বলবো ভার্বালি বলি সেটাও কিন্তু আড্ডা। আবার কখনো ধরুন চিঠি লিখে নিজের মনের ভাবটা প্রকাশ করছি, সেক্ষেত্রে আড্ডাও বলা যেতে পারে, কিন্তু ওই যে আড্ডা রিপ্লাইটা অনেকটা দেরি করে আসে। আর এখন যদি আমরা হোয়াটসঅ্যাপে আড্ডা দিই বা সোশ্যাল মিডিয়াতে আড্ডা দিই, সেটা একরকম আলাদা ভার্চুয়ালি আড্ডা। তো যাই হোক, না মোটামুটি কেন্দ্রবিন্দু কথাটা হচ্ছে আড্ডা, এবং আড্ডা থাকে, আড্ডাটা কিন্তু চিরন্তন। আড্ডার প্রকারগুলো চেঞ্জ হচ্ছে, কখনো চিঠি, কখনো বা SMS। তাই চিঠি না SMS কোনটা বেশি কার্যকরী এবং কোনটা আপনার কাছে বেশি প্রিয়, সেইটা নিয়ে আজকে আমাদের আড্ডা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ। Thank you.

0: যাই।
1: একটা সময় ছিল যেই সময়টা মানুষকে অপেক্ষা করতে হতো এবং তার জন্য নিজের হাতের লেখাটাও সুন্দর করতে হতো। আর অটোমেটিক্যালি ভালো বাসায় আপনার নিজের মনের ভাবগুলো যখন আপনি প্রিয় মানুষটিকে লিখে পাঠাতেন তখন অটোমেটিক্যালি ভালো হয়ে যেতে বাধ্য হতো, কারণ আপনার প্রিয় মানুষটা বহুদিন পরে যখন আপনার হাতের লেখাটা দেখতে পেত সেটা যে কী সুখ আছে সেটা আমরা এখন প্রকাশ করতে পারবো না। এবং যেই জেনারেশন লাভ লেটার লিখে বড় হয়েছে বা লাভ লেটার পেয়ে বড় হয়েছে সেই জেনারেশনই বুঝবে এবং তার পরবর্তী জেনারেশন তো বুঝবেই না কখন। তো এখনকার যুগটা পুরোটাই চলে এসেছে SMS এবং তার সাথে সাথে অবশ্যই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের আড্ডায়। তো কোনটা বেশি আপনার কাছে গ্রহণযোগ্য এবং কোনটা বেশি নস্টালজিক ফিল করায় সেটাই জানতে চাইব আপনার।

শুনছেন রেডিও বাংলানেট.com বাংলার গান বাঙালির প্রাণ।

চিঠি মানে অপেক্ষা, যেটা বললাম অপেক্ষার অবসান হয় একটা চিঠির বা দুটো চিঠি বা তিনটে চিঠির পর, যখন অনেক দিন পর সেই চিঠির মাধ্যমে রিপ্লাই আসে। আর এই যে এখন SMS, যেখানে প্রচুর প্রচুর শব্দ আমরা লিখতে পারি, যেখানে কোনো একটা পাতার বা কোনো একটা শব্দের লিমিটেশন নেই, সেখানে অপেক্ষা নেই হয়তো, কিন্তু মনের ভাবটাকে সম্পূর্ণভাবে প্রকাশ করা যায়। সম্পূর্ণভাবে প্রকাশ বলতে আমি কিন্তু একটা বাক্য গঠন বা সেন্টেন্স কনস্ট্রাক্ট করার কথা বলছি না। যে মনের ভাব প্রকাশ না হলে বা পূর্ণ না হলে আমাদের একটু আনচান আনচান ফিল হয় মনের মধ্যে, বা প্রিয়জনকে সেই কথাগুলো না বলতে পারলে যে আনকমফর্টেবল ফিল হয়, সেই মনের অবস্থা বলছি। চিঠিতে কিন্তু লিমিটেশন ছিল, একটা পাতা বা দুটো পাতা, আর সেখানে শব্দেরও কিন্তু একটা লিমিটেশন ছিল যে এতগুলো শব্দ লিখতে পারবো আর এতগুলো কথাই লিখতে পারবো। সেখানে হয়তো কথা ফুরতো না, কিন্তু এখন শব্দের লিমিটেশন নেই, পাতার লিমিটেশন নেই, আর অবশ্যই ইন্টারনেটের লিমিটেশন নেই, কিন্তু আমাদের কোথাও গিয়ে কথাগুলো ফুরিয়ে গেছে ব্যস্ততার লাইফে। এই জিনিসগুলো ভীষণভাবে মনে পড়ছে আজকের এই আড্ডায়। এবং আপনার কি মত চিঠি ভার্সেস SMS এর এই আড্ডা টপিক যখন বেছে নিয়েছি, অবশ্যই আপনার মতামত আমার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: চুপি চ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

যেই একটা মেসেজ সেন্ড করব সেই মেসেজে কিন্তু বেশ কয়েকটা লিমিটেশন ছিল যে এতগুলো শব্দই আমরা বলতে পারবো, এবং তখন আমরা প্রত্যেকটা মুহূর্তের কথা হয়তো শেয়ার করতাম না, কিন্তু বেশ কিছু মুহূর্তের কথা শেয়ার করতাম, সেটা ভীষণভাবে দামি, সেটা ভীষণভাবে আমি ফিল করি এবং আমার জেনারেশনে সবাই ফিল করে। আপনার জেনারেশনের সেই মুহূর্তগুলো যদি আপনার মনে থাকে, আজকের এই চিঠি ভার্সেস আড্ডা অর্থাৎ চিঠি ভার্সেস SMS এর আড্ডা এইখানে আপনি বলতে পারেন। এবং radiobanglanet.com-এ অবশ্যই আমি রুবিনা আছি আপনার কথা শোনার জন্য, আর অবশ্যই আমাকে ফলো করতে ভুলবেন না www.radiobanglanet.com-এ। তাহলে আজকের মতো টাটা, এবং আপনাকে পাশে থাকতে হবে, ভালোবাসতে হবে, আর কানে রাখতেই হবে radiobanglanet.com ও যখন নিরুদ্দেশ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। মারে মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমাদের আজকের যে আড্ডাটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই আড্ডায় আমাদের বিষয় পুরস্কার। আসলে আমরা কোনো ভালো কাজ করলে অবশ্যই কেউ না কেউ আমাদেরকেই সম্মানটা দেন, সেটা ছোটও হতে পারে বড়ও হতে পারে। আবার কোথাও কোথাও এমন কিছু কিছু কাজ আমাদের হয়তো নিজেদের অজান্তেই হয়ে যায়, আর সেটা যখন আমরা জানতে পারি না, কিন্তু কেউ আমাদেরকে আমাদের অবচেতন মনে এসে যখন জানায় যে এই কাজটা আপনি খুব ভালো করলেন এবং আমি ভাবতে পারছি না এটা আপনি কী করে করলেন, বা আপনি এটা কেন করলেন, কীভাবে করলেন, এইগুলো হচ্ছে একটা প্রাপ্তি, সম্মান, পুরস্কার। জীবনে শুধু কিছু গিফট পাওয়াটাই একটা পুরস্কার নয়, হয়তো কোনো কথাটাও একটা পুরস্কার হতে পারে, হয়তো কোথাও কারোর একটা বলে যাওয়া এমন কিছু মুহূর্ত যে মুহূর্তটার কথা হয়তো আপনার মনেই নেই, কিন্তু আপনি সেই মুহূর্তটা, আপনার সেই মুহূর্তটা মনে রেখেছে অমুক একজন, যেটা আপনাকে খুব সুন্দর করে যত্ন করে বলল, সেটাই আপনার কাছে সবচেয়ে বড় পুরস্কার। আমাদের আজকের আড্ডায় এক ঘন্টার গান মুসাফিরের আড্ডা সেই পুরস্কারকে নিয়ে। পুরস্কারের কিন্তু ছবি আপনাকে দেখাবো, সঙ্গে থাকুন, কোথাও যাবেন কয়েকটা গানের পর চরপর ফিরে আসছি, আর জুড়ে থাকুন এভাবেই আর শুনতে থাকুন রেডিও বাংলা .com এ গান মুসাফিরে পুরস্কার। এখন

0: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ,
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: যা খুশি ওরা বলে বলু।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: এবার ফিরে এলাম একটা গানের পর আজকের এই স্পেশাল একটা গান মুসাফির পুরস্কার। একটা ঘটনার কথা বলি, বহু বছর আগে আমি আমার মামার বাড়ি গেছিলাম বাসে করে একটা জায়গায়। বেশি দূরত্ব নয়, তবু কিছুটা দূরত্ব তো অবশ্যই হবে। তো সেখানে একটা সময় যখন আমরা জীবনে স্ট্রাগল করছি, তখন হয়তো সেইভাবে অর্থ সেভাবে থাকতো না, তাই যত সামান্য একটা উপার্জনের সেই অংশ সেটা নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মামাবাড়ির উদ্দেশ্যে। এবং মামাবাড়ি পৌঁছে তারপর সেখানে আড্ডা, গল্প, খাওয়া দাওয়া এসব করে যখন ফিরে আসছি, তখন কিন্তু দেখছি পকেটে পয়সাটা নেই, কোথাও একটা পড়ে গেছে। আর সেই সময় একটা চল ছিল, এখনো আছে এই ব্যাপারটা, বিদা ঠাকুমরা তারা ওই পকেটে নাতি বেরোনোর সময় কিছু একটা দিয়ে দেন, যে নে এটা রাখ। তো শতবার চেষ্টা করেও বলা যে না না না এটা নেবো না, তোমার কাছে রাখো, কিন্তু তাদের মানে এই অবসরপ্রাপ্ত জীবনেও তারা যে আমাদেরকে দেন এটাই সব থেকে বড় পুরস্কার হওয়া উচিত। তো সেটাও একটা অন্যরকম ভালো লাগা। তো যত সামান্য যাই হোক না কেন, যদি একটা জিনিসের 50 টাকা মূল্য হয় বাজার দর, সেখানে যদি কেউ 1 টাকাও দেয়, সেটাও কিন্তু বিরাট একটা মূল্য আর কি। তো তখনকার দিনের এই ব্যাপারটা তো বিরাট ছিল। আর সেক্ষেত্রে সেই 1 টাকাটাও যেন মনে হয় 100 টাকার সমান এখনকার। তো যাই হোক, টাকা তো পড়ে আছে, তো সেই মুহূর্তে যদি দিদাবা ঠাকুমা আমাকে 1টা টাকা দেয়, তাহলে কিছু টাকা তো রইল, ঠিক আছে চলো। তো আস্তে আস্তে ভাবচিন্তা তৈরি হয়ে গেছে যে কত অবধি আমি যেতে পারবো, মানে মামার বাড়ি থেকে একটা রাস্তা, সেইখান থেকে আরেকটা রাস্তা বাড়ি, মানে দুটোই চেঞ্জ করে আসতে হবে বাসে। তো যাই হোক, প্রথম বাসটাকে নেয় হেঁটে অতিক্রম করে কাটানো যাবে, বা প্রথমটাই এসে কোথাও একটা থামা যাবে, তারপর থেকে বাকি রাস্তাটা হেঁটে চলে আসা যাবে। ঠিক হলো তাই, যে প্রথম ওখান থেকে বাসটা চেপে কিছুটা গন্তব্যস্থল আসবো। তার কারণ হচ্ছে দিদা দাঁড়িয়ে আছেন সেই গেটে, মানে আমি যে গাড়িতে উঠবো সেটা দেখবেন, তবে তার আনন্দটা হবে। এবং তার এই আনন্দটা দেওয়ার জন্য আমি কিন্তু তখন সেই বাসটাতে উঠলাম, নাহলে কিন্তু সেখান থেকেই হয়তো হাঁটা দিতাম, পরের থেকে হয়তো উঠতাম। তো যাই হোক, যা অর্থ ছিল তাতে হয়তো 1 মিনিট ভাড়াটা সম্ভব। তো যাই হোক, উঠে পড়লাম বাসে। তো গল্পটা এখানেই অদ্ভুতভাবে শুরু হচ্ছে বলি, বাসের মধ্যেই হঠাৎ করে চলতে চলতে যখন আমি নামবো, ঠিক তার 10 মিনিট মতো হবে, তার আগে আমি হঠাৎ আবারও হারিয়ে ফেলি সেই টাকাটা, যে টাকাটা ঠাকুমা আমাকে দিয়েছিলেন। কিছুতেই সেই টাকাটা খুঁজে পাচ্ছি না, সারা বাস অন্যতন্য করে নিজে এদিক ওদিক সেদিক দেখলাম। এবং সবথেকে অদ্ভুত যে ব্যাপারটা, যেটা আমার কাছে সবথেকে বড় পুরস্কার, বাসের যে কটা মানুষ ছিল তারা সবাই মিলে সেই মূল্যটা খোঁজার চেষ্টা করছে, মানে তখনকার দিনে যেটা 5 টাকার কয়েন ছিল, সেই 5 টাকার কয়েনটা খোঁজার চেষ্টা করছেন প্রত্যেকে বাসের লোক, কারণ আমার বাস থেকে পকেট থেকে সেই ভাড়াটা কোথাও পড়ে গেছে। যাই হোক, একজন মানুষ দিনমজুর রোজ কাটেন, সে সেই 5 টাকার কয়েনটা কুড়িয়ে পেয়েছিলেন এবং পেয়ে আমাকে তৎক্ষণাৎ দিয়ে বললেন, বাবু আপনার টাকাটা। আমার সেই সময় প্রচণ্ড আনন্দ হচ্ছিল এবং সবথেকে বেশি দুঃখ লাগছিল, কারণ আমি তাকে কিছু দিতে পারলাম না, আমার সেই টাকাটা বাস কন্ট্রাক্টরকে দিয়ে দিতে হলো। এবং আজও আমি সেই মানুষটাকে খুঁজি, যে মানুষটা আমাকে ওই সময় তার ওই জায়গা থেকে, সে হয়তো অন্যভাবে নিয়েও নিতে পারতো, কারণ তার তো দিন আনা দিন পর একটা ব্যাপার, সে আমাকে সেই 5 টাকার কয়েনটা আমার হাতে দিয়ে বলল, আপনার টাকাটা এখানে পড়ে গিয়েছিল। এর থেকে বড় পুরস্কার আমি জীবনে এই পুরস্কারটি সব থেকে বড় পুরস্কার হিসেবে রাখি, কারণ আমার বড় মনে একটা অদ্ভুত আনন্দ হয়, এবং অদ্ভুতভাবে যতটা আনন্দ হয় তার থেকে বেশি দুঃখও হয়। তাই ওই বলে না, কিছু কিছু ক্ষেত্রে সুখেও কাঁদে মন, তো কোথাও যেন
1: এই ব্যাপারটা এর সঙ্গে ভাবে মিলে যায়, আমার বুকটা ভেঙে যায়। কারণ সেই মানুষটাকে আমি 1 টাকা হয়েও দিয়ে দিতে পারলাম না, কারণ ভাড়া ছিল 5 টাকায় দিয়ে দিতে হয়েছিল। সঙ্গে থাকুন, আজকের এই আড্ডা জমে উঠবে পুরস্কারের গল্প নিয়ে। এখন গান।

এলাম একটা আজকে স্পেশাল একটা উপহার নিয়ে। তো সত্যি কথা বলতে আমার প্রত্যেকের জীবনে এই উপহারের একটা বিশেষ মূল্য আছে। যদি কেউ কোনো অনুষ্ঠানে কোনো পুরস্কার পায়, সেটা তার কাছে একটা বিরাট প্রাপ্তির ব্যাপার। এবং অবশ্যই মানে সাফল্য পেয়ে যখন কখনো পুরস্কার আসে, মানে কোথাও হয়তো কোনো কম্পিটিশান সেখানে হয়তো জিতলো, তারপরে যখন কাছে তার হাতে পুরস্কারটা আসে, তখন কিন্তু একটা অন্যরকম মাধুর্য তৈরি হয় এবং অন্যরকম একটা মনোবল তার মুখে একটা প্রবেশ করে। ঠিক সেরকমভাবে আমাদের প্রত্যেকের জীবনে এই উপহারের মূল্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা কেউ অনেক সময় গুরুত্ব দিই না যে হয়তো ছোটো উপহার বড় উপহার এরকমভাবে কখনো কখনো কেউ কেউ ভাবি, কিন্তু এই ভাবাটা কিন্তু সবথেকে ভুল। উপহার উপহারই, সেটা একটা ছোট থেকে পাওয়া তারও মূল্য যেমন বিশাল, একটা বড় মানুষ শ্রদ্ধার মানুষ তার থেকে পাওয়া মূল্য বিশাল। এই উপহার ব্যাপারটাই হচ্ছে সব জায়গা থেকে ভাবলে সব থেকে বেশি একটা গুরুত্বপূর্ণ, এবং এর কোনো কখনোই এরকম কেউ ভাবার নয় বা ভাবাটা ঠিক নয়, যারা হয়তো অনেকে ভাবেন যে ও ও একটা কী উপহার দিল। জন্মদিনে এরকম অনেক ব্যাপার ঘটে যায় যেখানে হয়তো জন্মদিনে কেউ সব থেকে বেশি ভালো গিফটটা দিয়েছে, ভালো উপহারটা দিয়েছে, তার কাছে তার মূল্যটা প্রচুর বেশি, কিন্তু সে কেউ হয়তো অত দামি মূল্য দিয়ে দিতে পারেনি, তার কাছে গুরুত্বটা কম। সেই জায়গা থেকে ভাবতে গেলে আমাদের কিন্তু এই উপহার ব্যাপারটাকেই ছোট করা হয়। তাই আমরা যে যেখানেই থাকি না কেন, যে যেভাবে থাকি না কেন, একটা ছোট্ট উপহারও আমাদের জীবনে যেন বড় আসনে বড় জায়গায় থাকে, এটাই আমাদের মূল বক্তব্য। সঙ্গে থাকবো, আমরা ফিরবো আজকের স্পেশালটা উপহারের সঙ্গে নিয়ে। এখন

একটু ফেললাম আবার আজকের স্পেশাল গানটা, রেডিও বাংলা নিউজ ডট কমের গান মুসাফিরে পুরস্কার নিয়ে। জীবনের সবথেকে বড় পুরস্কার এটাই হতে পারে, ধরুন কোনো বাচ্চা কোনো শিশু সে হয়তো চুপচাপ বসে আছে অনেকক্ষণ ধরে আপনাকে সে দেখল এবং আপনি আপনার মুখের অঙ্গভঙ্গি দিয়ে তাকে হাসিয়ে উঠলেন, এর থেকে বড় পুরস্কার আর কিছু কি হতে পারে? একদমই নয়। ধরুন আপনি ভিড় কোনো ট্রেনে বসে আছেন, প্রচুর যাত্রী, কেউ জায়গা ছাড়ছেন না, কারণ আপনি জায়গা ছাড়লেই অন্য অনেক ইচ্ছে পড়বে। কিন্তু তার মধ্যে একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, তার সঙ্গে চোখাচোখি হতে তাকে দায় দিয়ে আপনি বসালেন। এই যে তৃপ্তি, সে যে একটা আনন্দ পেল, এর থেকে বড় আনন্দ বা এর থেকে বড় আশীর্বাদ কিছু কি হতে পারে? কিংবা ধরুন যে ছেলেটা 1.5 কোটি টাকার অফার পেয়েছে বিদেশ থেকে, সেখানে গিয়ে টাকা উপার্জন করবে, কিন্তু তার কাছে তার বাবা মায়ের মূল্যটাও কিন্তু বিরাট বেশি। সে ভাবল যে না, আমি যদি এর হাফও পাই তাহলে যেখানে আমি আছি সেখানেই বাবা মাকে নিয়ে একসঙ্গে থাকবো, বিদেশ গিয়ে সেখানে গিয়ে তাদের চোখে জল নিয়ে আনতে পারবো না। এর থেকে বড় পুরস্কার আর কিছু কি হতে পারে সেই বাবা মায়ের কাছে সেই সন্তানের? নিশ্চয়ই নেই। তো এভাবেই আমাদের টুকরো টুকরো সম্পর্ক, টুকরো টুকরো মুহূর্ত কোথাও না কোথাও সুন্দর আশীর্বাদ মুহূর্তে জড়িয়ে আছে, জড়িয়ে থাকে দিন। তো আবারও আমাদের অপেক্ষা করছে একটা গান, চলু চটপট শুনি, তারপর ফিরে এসে আবারও হাঁটা হবে পুরস্কার নিয়ে। এখন গান

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলা.com শুনছেন গান মুসাফিরে পুরস্কারের কথা। তো সত্যি পুরস্কার পেতে কেন ভালো লাগে, আর সেই সম্মান যদি সশ্রদ্ধায় হয় তাহলে তারই ভালো লাগে। আবার সেই সম্মানটাই যদি ঠিক মতো আনন্দ সূচক না হয় তাহলে কিন্তু মন খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু সেই পুরস্কার পেয়েও দুঃখে মন ভারাক্রান্ত হয়ে থাকার মতো অনেক মুহূর্ত এমন থাকে যে মুহূর্তটায় অনেকে পুরস্কার ফিরিয়ে দেন। হয়তো সেই পরিস্থিতিতে পুরস্কার নেবার যে একটা ব্যাপার সেটা তৈরি হয় না, কোথাও যেন কেউ ফিরিয়ে দেন। এরকম জীবনে যারা কঠিন লড়াই করেছেন, সারা বছর ধরে উপার্জন করেছেন, সেই উপার্জনের টাকা একটা স্কুলের জন্য দান করে গেলেন, এটা একটা পুরস্কার, একটা মানবিকতার সুন্দর একটা দিক। তো আমাদের আড্ডা আজ পর্যন্ত থামতে হবে, সময় একদম শেষ। কেমন লাগলো? 4475039651 অবশ্যই জানাবেন আজকের দিনটা কেমন লাগলো। তো জীবনে মানুষের কে ভালো রাখা এইটা যেমন একটা পুরস্কার, তাদের মুখে হাসি দেওয়া সেটাও একটা পুরস্কার, এর থেকে বড় পুরস্কার জীবনে আর কিছু হতে পারে না। আর এটাই আমাদের এখনকার সময়ে দাঁড়িয়ে ভাবার বিষয়, পুরস্কার হোক অর্থে নয়, আনন্দে খুশিতে ভালো থাক।

সত্যি হেমন্তকালটা যে কখন আসে কখন চলে যায় সেটা আমরা বুঝতে পারি না। হেমন্ত অনেকটা প্রিয় মানুষের মতো নীরবে আসে আবার নীরবেই চলে যায়। আজকে হেমন্তের ইতিকথা নিয়ে আড্ডা দেব। হেমন্ত যদি কথা বলতে পারত তাহলে কী কী অভিযোগ করতো আমাদের সকলকে বা আপনাকে কিংবা আমাকে, সেটা নিয়ে আড্ডা মারব। ততক্ষণ পরপর তিনটে গান শুনতে থাকুন, ফিরছি গানের বিরতির পর।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: গেল মিল।
1: ফিরে এলাম ব্রেকের পর, আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.com এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আজ আড্ডা মারার বিষয়টা হলো হেমন্ত ঋতুকে নিয়ে। সে যদি কথা বলতে পারত তাহলে আমাদের কি অভিযোগ জানাতো? প্রথম অভিযোগ হয়তো এটাই জানাতো যে শরতে মূলত যে সমস্ত উৎসবগুলো থাকে সেগুলো মিটে যায় এবং শীতকালেও নানা রকম উৎসব থাকে, হেমন্তে উৎসবের সংখ্যা খানিকটা কম। এবং হেমন্ত ঋতুকে নিয়ে আমরা খুব একটা মাতামাতি করি না। হেমন্ত অনেকটা সেই সমস্ত মানুষের মতো যারা নেপথ্যে থেকে আমাদের জার্নিটাকে অনেক বেশি সিকিওর করে দেয়। অক্টোবরের শেষ এবং ডিসেম্বরের শুরু, তার মাঝামাঝি মাসটা হয় নভেম্বর এবং হেমন্তকাল। কি সুন্দর দুটো মাসকে, মানে দুটো ঋতুকে ব্যালেন্স করে। হেমন্ত নিয়ে প্রচুর গল্প আছে, হেমন্ত নেপথ্যে থাকলেও তার কার্যকারিতা অনেক, সেটা নিয়ে ফিরছি। পরপর কয়েকটা গান শুনিয়ে দিই, তারপরে আসছি হেমন্তের বাকি কথা নিয়ে।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার?

0: ছিল যে সেটা
1: ছিল কোথায় গেল
0: কাগজে লিখে নি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: বাবা
0: কাগজে লিখে নি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: তারপর
0: সেই কুঠিটা এতই গহীন পাচ্ছি না খুঁজে হায়
1: হায় হায় হায়

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নিউজ ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আজ কথা হচ্ছে হেমন্ত ঋতুকে নিয়ে। হেমন্ত যদি নিজে কথা বলতে পারত তাহলে কী কী অভিযোগ আমাদের জানাতো। প্রথমত, হেমন্তকাল আমরা সেভাবে সেলিব্রেট করি না, কিন্তু হেমন্তকাল অর্থাৎ যে সমস্ত সাইলেন্স জিনিসপত্র আছে, যারা নীরবে আমাদেরকে অনেকটা বেশি আনন্দ দিয়ে থাকে এবং কোনো কিছুর বিশেষ অপেক্ষা করার আগে তারা সেই সমস্ত স্থানে আমাদের পৌঁছে দেয় নীরবে, তাদের কদরটা কিন্তু অনেক বেশি। তেমনি হেমন্তর ভূমিকা কিন্তু অনেকটা বেশি। আপনার কি মনে হয় চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, +447503965712। ফিরছি আরও কয়েকটা গানের পরে, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ। আচ্ছা, কোনোদিনও যদি হেমন্ত শীতের সঙ্গে ঝগড়া করে তাহলে কীরকম হবে সেই ঝগড়াটা? মানে হেমন্ত শীতকে বলছে যে তোকে নিয়ে লোকে এত মাতামাতি করে কিন্তু আমাকে নিয়ে তো এত মাতামাতি করে না, অথচ আমি না থাকলে তুইও আসতিস না। মানে এই ঝগড়াটা না অনেক বেশি মানে মিষ্টি আর মধুর হতো, কারণ শীতটা ভীষণ রোম্যান্টিক আর হেমন্তটা অনেকটা বেশি রোম্যান্টিসিজম শীতকে উপহার দেয়, এটা নিশ্চয়ই আপনি মানবেন। এটা নিয়েই ফিরছি আপাতত, পরের গানগুলো সাজিয়ে রাখলাম হেমন্তের জন্য।

0: তোমার দেখা নাই।
1: ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ। একবার আমি ঠিক পুজোর পরে পরে শহরে একা ঘুরছিলাম। আমার একা ঘোরার অভ্যেসটা আছে এবং আমার যেন কেন জানি না মনে হলো যে একটা নীরব ঋতু, নীরব নয় কিন্তু আমরা তাকে নীরব বলে সরিয়ে দিই এবং যে নীরব, যে শান্ত তাকে কিন্তু উপভোগ করার বিশেষত্বটা অনেক বেশি। আপনি মানেন বা নাই মানেন, হেমন্ত কিন্তু অনেক বেশি রোম্যান্টিক, কারণ হেমন্ত শীতের আগমনের সূত্রপাত। আজ আসি, সময় বলছে একেবারেই শেষ, কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো? এই কথাটা শুনে নিশ্চয়ই আপনার চোখের সামনে ভেসে উঠল সপ্তপদী ছবির সেই বিখ্যাত দৃশ্য, যেখানে মহানায়ক উত্তম কুমার আর মহানায়িকা সুচিত্রা সেন সেই বাংলা ছবির জগতের সেরা জুটি, দুজনে চলেছেন মোটর বাইকে করে, আর সেই বিখ্যাত গান হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। আর দুজনেই দুজনকে বলছেন তুমি বলো আর তুমি বলো, আর এই নিয়েই সেই পথ চলা। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজকে এই পথ চলার গল্পই বলবো। সত্যি যখন আমাদের প্রতিদিনের জীবনে আমরা চলি, তখন হয়তো আমরা সেইভাবে আমাদের রোজকার চলার পথটাকে সেইভাবে উপভোগ করতে পারি না, কিন্তু যদি কোনো বিশেষ মানুষ, সেই স্পেশাল মানুষটি থাকে পাশে, তাহলে কিন্তু আমাদের বলতেই ইচ্ছে করে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। আজ সেই গল্প নিয়েই থাকবো আমাদের পপকর্নে, তাই অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মূল যখন নিরুদ্দেশ,

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

জীবনে আমরা সবাই পথ চলি, কিন্তু আমরা সেই পথটাকে ঠিকভাবে উপভোগ করতে পারি না। কারণ আমরা প্রতিদিন যখন আমাদের কাজের জায়গায় যাই, তখন আমাদের একটা ব্যস্ততা থাকে, একটা তাড়াহুড়ো থাকে, আর সেই জন্য আমাদের মনে হয় কতক্ষণে আমরা আমাদের কাজে গিয়ে আমরা পৌঁছতে পারবো। তাই রাস্তায় যেতে যেতে যদি কোনো ট্রাফিকে পড়ি, আমাদের ভীষণ রাগ হয়, আমাদের মনে হয় উফ আবার ট্রাফিকে পড়লাম, আবার দেরি হয়ে যাবে, কত তাড়াতাড়ি আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো। আর এইভাবেই আমাদের প্রতিদিনের পথ চলা, যা আমরা ঠিকভাবে উপভোগী করতে পারি না। কিন্তু এই যে আমাদের পথ চলা, সেটা নিমেষেই একদম পাল্টে যেতে পারে যদি আমাদের সঙ্গে থাকে আমাদের সেই মনের মানুষটি, আর সেই পথ চলাটা থাকে তার সঙ্গে অনেকটা। তখন মনে হয় সত্যি এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে পথ চলার গল্প বলছি, সেখানে আমরা এই যে নানা রকমের আমাদের চলা আর চলার পথ, সেটা কেমন আমাদের মধ্যে একটা অন্যরকম অনুভূতি এনে দিতে পারে শুধু আমাদের গন্তব্য আর আমাদের পাশের মানুষটার উপস্থিতিতে। এই পথ চলার গল্প জারি থাকবে তবে গানের ওপারে। চলুন শুনে নি গান, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

কখনো একলা চলার পথকেও কিন্তু উপভোগ করতে পারি। ভাবুন তো, একটা পাহাড়ি রাস্তা, আঁকা বাঁকা সেই রাস্তা, আর সেই পথ ধরে আপনি হেঁটে চলেছেন। পাশে বয়ে চলেছে সেই পাহাড়ি নদী, আর তার জলের একটা কলকল শব্দ, মাঝে মাঝে ছোট্ট ছোট্ট পাহাড়ি ঝর্ণা, তার নিজের নিয়মে সে ঝরে পড়ছে, মাঝে মাঝে ছিটকে বেরিয়ে আসছে তার একটু আধটু জল, আর তার সঙ্গে পথে চলতে চলতে নাম না জানা অনেক রঙের ফুল, আর সেই সব মিলিয়ে সেই যে একটা পাহাড়ের নৈসর্গিক এক দৃশ্য, সেটা কিন্তু সত্যি উপভোগ করতে ইচ্ছে করে। আর সেই পথ চলাটা অনেক সময় নিজের কাছেই বলতে ইচ্ছে করে, এই পথ যদি আর শেষ হয় তবে কেমন হতো। শুনছেন রেডিও বাংলানেট ডট কম এ পপকর্ন, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের পথ চলার গল্প নিয়ে। আমরা যখন প্রতিদিন পথে চলি তখন নানা রকমের অভিজ্ঞতা আমাদের হয়, আর তার মধ্যেই কোনো কোনো এইরকম চলার পথ আমাদের মনে থেকে যায়, আমাদের ভালো লাগে, আর আমাদের বলতে ইচ্ছে করে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। আমরা ফিরছি গানের উপরে আমাদের আজকের এই পথ চলার গল্প নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম এ পপকর্ন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

পড়ার সময় সেই প্রিয় মানুষটির সঙ্গে প্রতিদিন দেখা করা সম্ভব নয়, কিন্তু হঠাৎ যদি একদিন দেখা করার সুযোগ হয়, যদিও সময়টা ভীষণ কম, কারণ অল্প সময়ের জন্যই বাড়ি থেকে বেরোনো যাবে, আর দেরি হলেই বাড়ির বকুনি খেতে হবে, সেই অল্প সময়ের মধ্যেই দুজন মিলে একটু বেরিয়ে আসা, হয়তো বেশি দূরে নয়, কাছে কোনো নদীর ধারে দুজনে মিলে পাশাপাশি হেঁটে চলা, হাত ধরে মাঝে মাঝে গুনগুনিয়ে গান, আর তার সঙ্গে আবার কখনো কখনো হাসি মজা গল্প খুনসুরি, সব মিলিয়ে সেই যে মিষ্টি পথ চলা, সেখানে তো বলতে ইচ্ছেই করে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। শুনছেন রেডিও বাংলানে .com, আমি অনামিকা, রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকে পপকর্ন নিয়ে। আজ পপকর্নে আমরা কথা বলছি পথ চলার গল্প নিয়ে। আমরা এই যে প্রতিদিনের জীবনে আমরা পথ চলি, আর সেই পথের নানা রকমের গল্প, আর সেরকমই একটি গল্প যেটা শুনে নিশ্চয়ই ছোটবেলার অনেক কথাই অনেকের মনে পড়ে যাচ্ছে, আর সেই রকম যে মিষ্টি পথ চলার অভিজ্ঞতা, সেখানে যখন সত্যি মন পড়ে যায় এবার বাড়ি ফিরতে হবে, না হলে বাড়িতে বকুনি খেতে হবে, নিশ্চয়ই ভাবছেন গেল তো একদম তাল কেটে, বেশ একটা মিষ্টি প্রেমের পথ চলার কথা হচ্ছিল, তার মাঝখানে বাড়ির বকুনির কথা, কিন্তু এটাই যে বাস্তব। কিন্তু ওই রকম ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি অভিজ্ঞতাগুলি তো আমাদের সারা জীবনের মিষ্টি মিষ্টি স্মৃতি হয়ে থাকে, আর সেই মিষ্টি পথ চলার গল্প মনে করতে করতেই চলুন শুনে নি পরপর দুটো গান। ফিরে আসছি গানের উপরে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ। খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk.

0: সুরে সুরে মন ভোলা কোন উত্তাল হাওয়ার ছোঁয়ায় মনেতে তোলা লাগায় দোলে মন দোলে এই মিষ্টি বাঁশির সুরে ওই মন যে রাঙে আকাশে রাঙে সোনা ঝরা রোদুরে দোলে মন দোলে এই মিষ্টি বাঁশির সুরে ওই মন যে রাঙে আকাশে রাঙে সোনা ঝরা রোদুরে
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম বাংলার গান বাঙালির প্রাণ।

অমর্ধ্য গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে শুনছেন রেডিও বাংলানেট ডট কম ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি পথ চলার গল্প নিয়ে। আমাদের পথে চলতে চলতেই নানা রকমের পথের অভিজ্ঞতা, পথে চলার গল্প আমাদের সবার জীবনেই কিন্তু কিছু না কিছু আছে। আর সেই রকমই কিছু কথা নিয়েই আমাদের আজকের পপকর্নের আড্ডা চলল। আর এখন আমাদের সেই পথ চলার কথা বলতে গিয়েই আমাদের বলতে ইচ্ছে করে যে যদি এই গল্প, এই আড্ডা শেষ না হয় তবে কেমন হতো। কিন্তু ঘড়ি বলছে অনামিকাকে আজকের মতো যেতে হবে, তবে কথা দিচ্ছি আগামীকাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্ধ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: ফুল ফুটেছে

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাট শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বিনোদনের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম হলো ফিল্ম, সিনেমা। তো সেই সিনেমা কিন্তু নির্ভর করে মেইনলি একজনের ওপর, তিনি হচ্ছেন সিনেমার নির্দেশক, ডাইরেক্টর, পরিচালক, যে নামেই ডাকা হোক না কেন। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর গতকালের থেকে আজকে আমাদের আড্ডাটা ক্যারি ফরওয়ার্ড হতে চলেছে, অর্থাৎ গতকালও আপনার সঙ্গে শেয়ার করেছি কিছু কথা নির্দেশকদের নিয়ে। তাদের ঘিরে এরকম অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কিনা এক কথায় অসাধারণ। তো সেরকমই কিছু কথা গতকালও আপনার সঙ্গে শেয়ার করেছি আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, আর আজকেও শেয়ার করব, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।

ফিল্মের ইতিহাস যদি আমরা ঘাঁটতে আরম্ভ করি তাহলে দেখা যাবে যে 1895 খ্রিস্টাব্দে এই ব্যাপারটা কিন্তু প্রথম শুরু করেন লুমিয়ার ব্রাদার্স। আগে হ্যাঁ, লুমিয়ার ব্রাদার্স তারা ছিলেন সেই প্রথম মুভি ক্যামেরার উদ্ভাবক এবং সেখান থেকে তারা শুরু করেন তাদের সিনেমা প্রদর্শন। কিন্তু সেই সিনেমায় কিন্তু কোনো রকম গল্প থাকতো না, তার কারণ তারা বিভিন্ন আঙ্গিকে সাধারণ ঘটনাগুলো নিজের ক্যামেরায় ক্যামেরাবন্দি করতেন এবং সেই ছবি তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে দেখাতেন এবং এইভাবেই শুরু হয় সিনেমার পথ চলা। আর এদিক থেকে দেখতে গেলে প্রথম ডাইরেকশন বা প্রথম ডাইরেক্টর কিন্তু আমরা বলতেই পারি লুমিয়ার ব্রাদার্সকে। তো রেডিও বাংলানের ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে ডাইরেক্টরদের নিয়ে, নির্দেশকদের নিয়ে। তো সেই নিয়েই আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: what if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

কিন্তু বর্তমানে আমরা যে ফিল্ম দেখে আসছি, যে সিনেমা দেখে আসছি, তার গ্রামার কিন্তু তৈরি হয়ে গিয়েছিল বহুদিন আগে, 1915 খ্রিস্টাব্দে। যদিও 1895 খ্রিস্টাব্দে প্রথম ফিল্মের প্রদর্শন শুরু হয়, কিন্তু অ্যাকচুয়ালি আসল ফিল্ম কিন্তু তৈরি হয়েছিল 1915 খ্রিস্টাব্দে। গ্রিফিথ নামে একজন ভদ্রলোক ছিলেন, তিনি ফিল্ম বানাতে শুরু করেন অনেকটা ভাগ্যের পরিহাসেই। অর্থাৎ তিনি চেয়েছিলেন অ্যাক্টর হতে, কিন্তু অ্যাক্টর না হয়ে তিনি হয়ে গেলেন নির্দেশক। এবং বর্তমান ফিল্মে আমরা যে ফিল্ম মেকিংয়ের গ্র্যামারটা দেখি, সেটাও কিন্তু 1915 খ্রিস্টাব্দে দ্য বার্থ অফ আ নেশন সেই ফিল্মে গ্রিফিথ দেখিয়ে গিয়েছিলেন। এবং সেখান থেকেই এখনও পর্যন্ত সেই সেম গ্রামারেই কিন্তু কাজটা চলে আসছে। তাহলেই ভাবুন তো, রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে নির্দেশকদের নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

নির্দেশকদের নিয়ে যখন কথা হচ্ছে, তখন একজনের নাম না করলে ব্যাপারটা কোনো মতেই সম্পূর্ণ হবে না। তিনি ফিল্ম রাইটার, তিনি স্ক্রিপ্ট রাইটার, তিনি স্ক্রিন প্লে রাইটার, তিনি কাহিনীকার, তিনি সুরকার, তিনি অ্যাক্টর এবং তিনি ডাইরেক্টর। এবং আরও একটা ব্যাপার যেটা তার সঙ্গে ঘিরে ছিল, সেটা হচ্ছে যে তিনি যখন শুট করতেন, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কোনো রকম রিটেন স্ক্রিপ্ট থাকতো না, সেই পুরোটাই তার কল্পনায় তিনি মাথার মধ্যে বুনে রাখতেন, এবং ফিল্ম সেটে ঠিক সেইভাবে তিনি শুটিংটা করাতেন। তিনি হচ্ছেন চার্লি চ্যাপলিন। আগে হ্যাঁ, চার্লি চ্যাপলিন, যাকে বলা যেতেই পারে গোটা ফিল্ম ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ডাইরেক্টর তো বটেই, অন্যতম জনপ্রিয়তম ডাইরেক্টর, এবং তার সঙ্গে অ্যাক্টর, আরো অনেক কিছু যেগুলো বললাম। কাজেই ফিল্ম ইতিহাসে অন্যতম সেরা পোস্টার বয় হচ্ছেন চার্লি চ্যাপলিন। তো রেডিও বাংলা .com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জমে আছে নির্দেশকদের নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এই ডাইরেক্টরদের নিয়ে আরো অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে সমস্ত ফিল্ম তৈরি হয়েছে তার মধ্যে কিছু কিছু ফিল্ম এরকম রয়েছে যেগুলো কিনা এক কথায় মাস্টারপিস। এরকম ফিল্ম কালজয়ী তো বটেই, এরকম ফিল্মের জন্য বহু যুগ পর্যন্ত অপেক্ষা করা যায়। কিন্তু একটি ব্যাপার লক্ষণীয় যে বিভিন্ন ডাইরেক্টর, বিভিন্ন নির্দেশক যে এরকম মাস্টারপিস তৈরি করেছেন তাদের দ্বারা কিন্তু একই ধরনের মাস্টারপিস তৈরি হওয়া খুব মুশকিল। তো এই প্রসঙ্গে বিভিন্ন ডাইরেক্টর একটি কথা বলেছেন যে কিছু কিছু ক্ষেত্রে ফিল্ম তৈরি হয়ে যায়, যদিও নির্দেশক বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ঘটনাবলীর দ্বারা ফিল্ম তৈরি করেন বটে, কিন্তু কিছু কিছু মাস্টারপিস একদম পারফেক্ট রূপে তৈরি হয় এবং এই ধরনের ফিল্ম সত্যি তৈরি হয়ে যায়। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে গতকালের থেকে আড্ডাটা ক্যারি ফরওয়ার্ড হয়েছিল নির্দেশকদের নিয়ে। গতকালও এই নির্দেশক কিংবা ডাইরেক্টর কিংবা পরিচালক যাই বলুন না কেন, এদের নিয়ে অনেক কথা শেয়ার করেছিলাম, আজকেও শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন আইডিয়া রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার আইডিয়া রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

radiobangali.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান দুরিয়ার আড্ডায় আমি আছি এবং অবশ্যই গানের সাথে সাথে গল্প আছে, কথা আছে এবং অবশ্যই আপনি আছেন যার সাথে মন খুলে শেয়ার করা যায় অনেক কিছু। আড্ডা টপিক কি হতে চলেছে, কি বিষয় নিয়ে আজকে আমরা আড্ডা দেব সেটা তো অবশ্যই আপনার সাথে শেয়ার করব, কিন্তু তার আগে বেশ কিছু ভালো ভালো গান আপনার জন্য সাজিয়ে রেখেছি, তাই অবশ্যই ফিরছি একটা ছোট্ট গানের ওপারে এবং গানে ব্রেকের ওপারে বলা যেতে পারে, এবং গানে রাখতেই হবে আপনাকে রেডিও বাংলা .com মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

রেডিও বাংলানে .com-এ আজকে যে আড্ডাটা দিচ্ছি, আমার কাছে আড্ডা মানে হচ্ছে একটা মন খোলা আড্ডা, এবং সেই মন খোলা আড্ডা মানে যেখানে আমরা কোনো কিছু না ভেবে কথা বলতে পারি, এবং যেখানে কথার মাধ্যমটা যদি আমরা কি বলবো ভার্বালি বলি সেটাও কিন্তু আড্ডা, আবার কখনো ধরুন চিঠি লিখে নিজের মনের ভাবটা প্রকাশ করছি সেক্ষেত্রে আড্ডাও বলা যেতে পারে, কিন্তু ওই যে আড্ডা রিপ্লাইটা অনেকটা দেরি করে আসে। আর এখন যদি আমরা হোয়াটসঅ্যাপে আড্ডা দিই বা সোশ্যাল মিডিয়াতে আড্ডা দিই সেটা একরকম আলাদা ভার্চুয়ালি আড্ডা। তো যাই হোক, না মোটামুটি কেন্দ্রবিন্দু কথাটা হচ্ছে আড্ডা, এবং আড্ডা থাকে, আড্ডাটা কিন্তু চিরন্তন। আড্ডার প্রকারগুলো চেঞ্জ হচ্ছে, কখনো চিঠি কখনো বা SMS। তাই চিঠি না SMS কোনটা বেশি কার্যকরী এবং কোনটা আপনার কাছে বেশি প্রিয় সেইটা নিয়ে আজকের আমাদের আড্ডা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ। Thank you.

0: যাই।
1: একটা সময় ছিল যে সময়টা মানুষকে অপেক্ষা করতে হতো এবং তার জন্য নিজের হাতের লেখাটাও সুন্দর করতে হতো। আর অটোমেটিক্যালি ভালোবাসায় আপনার নিজের মনের ভাবগুলো যখন আপনি প্রিয় মানুষটিকে লিখে পাঠাতেন তখন অটোমেটিক্যালি ভালো হয়ে যেতে বাধ্য হতো, কারণ আপনার প্রিয় মানুষটা বহুদিন পরে যখন আপনার হাতের লেখাটা দেখতে পেত সেটা যে কি সুখ আছে সেটা আমরা এখন প্রকাশ করতে পারবো না। এবং যেই জেনারেশন লাভ লেটার লিখে বড় হয়েছে বা লাভ লেটার পেয়ে বড় হয়েছে সেই জেনারেশনই বুঝবে এবং তার পরবর্তী জেনারেশন তো বুঝবেই না কখন। তো এখনকার যুগটা পুরোটাই চলে এসেছে SMS-এ এবং তার সাথে সাথে অবশ্যই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের আড্ডায়। তো কোনটা বেশি আপনার কাছে গ্রহণযোগ্য এবং কোনটা বেশি নস্টালজিক ফিল করায় সেটাই জানতে চাইব আপনার থেকে।

শুনছেন রেডিও বাংলানেট.com বাংলার গান বাঙালির প্রাণ

চিঠি মানে অপেক্ষা, যেটা বললাম অপেক্ষার অবসান হয় একটা চিঠির বা দুটো চিঠি বা তিনটে চিঠির পর, যখন অনেক দিন পর সেই চিঠির মাধ্যমে রিপ্লাই আসে। আর এই যে এখন SMS, যেখানে প্রচুর প্রচুর শব্দ আমরা লিখতে পারি, যেখানে কোনো একটা পাতার বা কোনো একটা শব্দের লিমিটেশন নেই, সেখানে অপেক্ষা নেই হয়তো, কিন্তু মনের ভাবটাকে সম্পূর্ণভাবে প্রকাশ করা যায়। সম্পূর্ণভাবে প্রকাশ বলতে আমি কিন্তু একটা বাক্য গঠন বা সেন্টেন্স কনস্ট্রাক্ট করার কথা বলছি না। যে মনের ভাব প্রকাশ না হলে বা পূর্ণ না হলে আমাদের একটু আনচান আনচান ফিল হয় মনের মধ্যে, বা প্রিয়জনকে সেই কথাগুলো না বলতে পারলে যে আনকমফর্টেবল ফিল হয়, সেই মনের অবস্থা বলছি। চিঠিতে কিন্তু লিমিটেশন ছিল, একটা পাতা বা দুটো পাতা, আর সেখানে শব্দেরও কিন্তু একটা লিমিটেশন ছিল যে এতগুলো শব্দ লিখতে পারবো আর এতগুলো কথাই লিখতে পারবো, সেখানে হয়তো কথা ফুরতো না। কিন্তু এখন শব্দের লিমিটেশন নেই, পাতার লিমিটেশন নেই, আর অবশ্যই ইন্টারনেটের লিমিটেশন নেই, কিন্তু আমাদের কোথাও গিয়ে কথাগুলো ফুরিয়ে গেছে ব্যস্ততার লাইফে। এই জিনিসগুলো ভীষণভাবে মনে পড়ছে আজকের এই আড্ডায়। এবং আপনার কি মত চিঠি ভার্সেস SMS এর এই একটা টপিক যখন বেছে নিয়েছি, অবশ্যই আপনার মতামত আমার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ।

0: দিন।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
2: চুপি

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

যদি বলি যে চিঠির মধ্যে থেকে একটা ভালো মুহূর্ত আপনাকে বলতে হবে, তাহলে কি বলতে পারবেন? নিশ্চয়ই বলতে পারবেন। কিন্তু এই যে সোশ্যাল মিডিয়া যুগে আমরা যে SMS করি, বিশেষ করে যখন 5G আসেনি বা 4G আসেনি, যেই সময়টা আমরা কিপ্যাড ফোন ইউজ করতাম, সেই সময়ও কিন্তু এক একটা মেসেজে, যেই একটা মেসেজ সেন্ড করবো সেই মেসেজে কিন্তু বেশ কয়েকটা লিমিটেশন ছিল যে এতগুলো শব্দই আমরা বলতে পারবো। এবং তখন আমরা প্রত্যেক মুহূর্তের কথা হয়তো শেয়ার করতাম না, কিন্তু বেশ কিছু মুহূর্তের কথা শেয়ার করতাম, সেটা ভীষণভাবে দামি, সেটা ভীষণভাবে আমি ফিল করি এবং আমার জেনারেশনে সবাই ফিল করে। আপনার জেনারেশনের সেই মুহূর্তগুলো যদি আপনার মনে থাকে, আজকের এই চিঠি ভার্সেস আড্ডা, অর্থাৎ চিঠি ভার্সেস SMS এর আড্ডা, এইখানে আপনি বলতে পারেন। এবং রেডিও বাংলা নেই .com এ অবশ্যই আমি রুবিনা আছি আপনার কথা শোনার জন্য। আর অবশ্যই আমাকে ফলো করতে ভুলবেন না www.radiobanglanei.com এ। তাহলে আজকের মতো টাটা, এবং আপনাকে পাশে থাকতে হবে, ভালোবাসতে হবে, আর কানে রাখতেই হবে রেডিও বাংলা নেই .com ও যখন নিরুদ্দেশ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। মারে মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তোমাদের আজকের যে আড্ডাটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই আড্ডায় আমাদের বিষয় পুরস্কার। আসলে আমরা কোনো ভালো কাজ করলে অবশ্যই কেউ না কেউ আমাদেরকেই সম্মানটা দেন, সেটা ছোটও হতে পারে বড়ও হতে পারে। আবার কোথাও কোথাও এমন কিছু কিছু কাজ আমাদের হয়তো নিজেদের অজান্তেই হয়ে যায়, আর সেটা যখন আমরা জানতে পারি না, কিন্তু কেউ আমাদেরকে আমাদের অবচেতন মনে এসে যখন জানায় যে এই কাজটা আপনি খুব ভালো করলেন এবং আমি ভাবতে পারছি না এটা আপনি কী করে করলেন বা আপনি এটা কেন করলেন কীভাবে করলেন, এইগুলো হচ্ছে একটা প্রাপ্তি, সম্মান, পুরস্কার। জীবনে শুধু কিছু গিফট পাওয়াটাই একটা পুরস্কার নয়, হয়তো কোনো কথাটাও একটা পুরস্কার হতে পারে, হয়তো কোথাও কারোর একটা বলে যাওয়া এমন কিছু মুহূর্ত যে মুহূর্তটার কথা হয়তো আপনার মনেই নেই, কিন্তু আপনি সেই মুহূর্তটা, আপনার সেই মুহূর্তটা মনে রেখেছে অমুক একজন, যেটা আপনাকে খুব সুন্দর করে যত্ন করে বলল, সেটাই আপনার কাছে সবচেয়ে বড় পুরস্কার। আমাদের আজকের আড্ডায় এক ঘন্টার গান মুসাফিরের আড্ডা সেই পুরস্কারকে নিয়ে। পুরস্কারের কিন্তু ছবি আপনাকে দেখাবো, সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, কয়েকটা গানের পর পর ফিরে আসছি। আর দূরে থাকুন, এভাবেই আর শুনতে থাকুন রেডিও বাংলা .com এ গান মুসাফিরের পুরস্কার। এখন

0: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ,
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: ফিরে এলাম একটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা গান মুসাফিরের পুরস্কার। একটা ঘটনার কথা বলি, বহু বছর আগে আমি আমার মামার বাড়ি গেছিলাম বাসে করে একটা জায়গায়। বেশি দূরত্ব নয়, তবু কিছুটা দূরত্ব তো অবশ্যই হবে। তো সেখানে একটা সময় যখন আমরা জীবনে স্ট্রাগল করছি, তখন হয়তো সেইভাবে অর্থ সেভাবে থাকতো না, তাই যত সামান্য একটা উপার্জনের সেই অংশ সেটা নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মামার বাড়ির উদ্দেশ্যে। এবং মামার বাড়ি পৌঁছে তারপর সেখানে আড্ডা, গল্প, খাওয়া দাওয়া এসব করে যখন ফিরে আসছি, তখন কিন্তু দেখছি পকেটে পয়সাটা নেই, কোথাও একটা পড়ে গেছে। আর সেই সময় একটা চল ছিল, এখনো আছে এই ব্যাপারটা, বিদা ঠাকুমারা তারা ওই পকেটে নাতি বেরোনোর সময় কিছু একটা দিয়ে দেন, যে নে এটা রাখ। তো শতবার চেষ্টা করেও বলা যে না না না, এটা না, তোমার কাছে রাখো, কিন্তু তাদের মানে এই অবসরপ্রাপ্ত জীবনেও তারা যে আমাদেরকে দেন, এটাই সব থেকে বড় পুরস্কার হওয়া উচিত। তো সেটাও একটা অন্যরকম ভালো লাগা। তো যত সামান্য যাই হোক না কেন, যদি একটা জিনিসের 50 টাকার মূল্য হয় বাজার দর, সেখানে যদি কেউ 1 টাকাও দেয়, সেটাও কিন্তু বিরাট একটা মূল্য আর কি। তো তখনকার দিনের এই ব্যাপারটা তো বিরাট ছিল, আর সেক্ষেত্রে সেই 1 টাকাটাও যেন মনে হয় 100 টাকার সমান এখনকার। তো যাই হোক, টাকা তো পড়ে আছে, সেই মুহূর্তে যদি দিদাবা ঠাকুমা আমাকে 1টা টাকা দেয়, তাহলে কিছু টাকা তো রইল, ঠিক আছে চলো। তো আস্তে আস্তে ভাবচিন্তা তৈরি হয়ে গেছে যে কত অবধি আমি যেতে পারবো, মানে মামার বাড়ি থেকে একটা রাস্তা, সেখান থেকে আরেকটা রাস্তা বাড়ি, মানে দুটোই চেঞ্জ করে আসতে হবে বাসে। তো যাই হোক, প্রথম বাসটাকে নেয় হেঁটে অতিক্রম করে কাটানো যাবে, বা প্রথমটাই এসে কোথাও একটা থামা যাবে, তারপর থেকে বাকি রাস্তাটা হেঁটে চলে আসা যাবে। ঠিক হলো তাই, যে প্রথম ওখান থেকে বাসটা চেপে কিছুটা গন্তব্যস্থল আসবো। তার কারণ হচ্ছে দিদা দাঁড়িয়ে আছেন সেই গেটে, মানে আমি যে গাড়িতে উঠবো সেটা দেখবেন, তবে তার আনন্দটা হবে। এবং তার এই আনন্দটা দেওয়ার জন্য আমি কিন্তু তখন সেই বাসটাতে উঠলাম, নাহলে কিন্তু সেখান থেকেই হয়তো হাঁটা দিতাম, পরের থেকে হয়তো উঠতাম। তো যাই হোক, যা অর্থ ছিল তাতে হয়তো 1 মিনিট ভাড়াটা সম্ভব। তো যাই হোক, উঠে পড়লাম বাসে। তো গল্পটা এখানেই অদ্ভুতভাবে শুরু হচ্ছে। ওই বাসের মধ্যে হঠাৎ করে চলতে চলতে যখন আমি নামবো, ঠিক তার 10 মিনিট মতো হবে, তার আগে আমি হঠাৎ আবারও হারিয়ে ফেলি সেই টাকাটা, যে টাকাটা ঠাকুমা আমাকে দিয়েছিলেন। কিছুতেই সেই টাকাটা খুঁজে পাচ্ছি না, সারা বাস অন্যতন্ন করে নিজে এদিক ওদিক সেদিক দেখলাম। এবং সব থেকে অদ্ভুত যে ব্যাপারটা, যেটা আমার কাছে সব থেকে বড় পুরস্কার, বাসের যে কটা মানুষ ছিল তারা সবাই মিলে সেই মূল্যটা খোঁজার চেষ্টা করছে, মানে তখনকার দিনে যেটা 5 টাকার কয়েন ছিল, সেই 5 টাকার কয়েনটা খোঁজার চেষ্টা করছেন প্রত্যেকে বাসের লোক, কারণ আমার বাস থেকে পকেট থেকে সেই ভাড়াটা কোথাও পড়ে গেছে। যাই হোক, একজন মানুষ দিন মজুর রোজ কাটেন, সে সেই 5 টাকার কয়েনটা কুড়িয়ে পেয়েছিলেন এবং পেয়ে আমাকে তৎক্ষণাৎ দিয়ে বললেন, বাবু আপনার টাকাটা। আমার সেই সময় প্রচণ্ড আনন্দ হচ্ছিল এবং সব থেকে বেশি দুঃখ লাগছিল, কারণ আমি তাকে কিছু দিতে পারলাম না, আমার সেই টাকাটা বাস কন্ট্রাক্টরকে দিয়ে দিতে হলো। এবং আজও আমি সেই মানুষটাকে খুঁজি, যে মানুষটা আমাকে ওই সময় তার ওই জায়গা থেকে, সে হয়তো অন্যভাবে নিয়েও নিতে পারতো, তার তো দিন আনা দিন পর একটা ব্যাপার, সে আমাকে সেই 5 টাকার কয়েনটা আমার হাতে দিয়ে বলল, আপনার টাকাটা এখানে পড়ে গিয়েছিল। এর থেকে বড় পুরস্কার আমি জীবনে এই পুরস্কারটি সব থেকে বড় পুরস্কার হিসেবে রাখি, কারণ আমার বড় মনে একটা অদ্ভুত আনন্দ হয়, এবং অদ্ভুতভাবে যতটা আনন্দ হয় তার থেকে বেশি দুঃখও হয়। তাই ওই বলে না, কিছু কিছু ক্ষেত্রে সুখেও কাঁদে মন, তো কোথাও যেন
1: এই ব্যাপারটা এর সঙ্গে ভাবে মিলে যায়, আমার বুকটা ভেঙে যায়। কারণ সেই মানুষটাকে আমি 1 টাকা হয়েও দিয়ে দিতে পারলাম না, কারণ ভাড়া ছিল 5 টাকায় দিয়ে দিতে হয়েছিল। সঙ্গে থাকুন আজকের এই আড্ডা জমে উঠবে পুরস্কারের গল্প নিয়ে। এখন গান।

গেলাম একটা গাছকে স্পেশাল একটা উপহার নিয়ে। তো সত্য কথা বলতে আমার প্রত্যেকের জীবনে এই উপহারের একটা বিশেষ মূল্য আছে। যদি কেউ কোনো অনুষ্ঠানে কোনো পুরস্কার পায়, সেটা তার কাছে একটা বিরাট প্রাপ্তির ব্যাপার। এবং অবশ্যই মানে সাফল্য পেয়ে যখন কখনো পুরস্কার আসে, মানে কোথাও হয়তো কোনো কম্পিটিশান সেখানে হয়তো জিতলো, তারপরে যখন কাছে তার হাতে পুরস্কারটা আসে, তখন কিন্তু একটা অন্যরকম মাধুর্য তৈরি হয় এবং অন্যরকম একটা মনোবল তার মধ্যে একটা প্রবেশ করে। ঠিক সেরকমভাবে আমাদের প্রত্যেকের জীবনে এই উপহারের মূল্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা কেউ অনেক সময় গুরুত্ব দিই না যে হয়তো ছোটো উপহার বড় উপহার এরকমভাবে কখনো কখনো কেউ কেউ ভাবি, কিন্তু এই ভাবাটা কিন্তু সব থেকে ভুল। উপহার উপহারই, সেটা একটা ছোট থেকে পাওয়াও তারও মূল্য যেমন বিশাল, একটা বড় মানুষ শ্রদ্ধার মানুষ তার থেকে পাওয়া মূল্য বিশাল। এই উপহার ব্যাপারটাই হচ্ছে সব জায়গা থেকে ভাবলে সব থেকে বেশি একটা গুরুত্বপূর্ণ, এবং এর কোনো কখনোই এরকম কেউ ভাবার নয় বা ভাবাটা ঠিক নয়, যারা হয়তো অনেকে ভাবেন যে ও একটা কী উপহার দিল। জন্মদিনে এরকম অনেক ব্যাপার ঘটে যায় যেখানে হয়তো জন্মদিনে কেউ সব থেকে বেশি ভালো গিফটটা দিয়েছে, ভালো উপহারটা দিয়েছে, তার কাছে তার মূল্যটা প্রচুর বেশি, কিন্তু সে কেউ হয়তো অত দামি মূল্য দিয়ে দিতে পারেনি, তার কাছে গুরুত্বটা অনেক কম। সেই জায়গা থেকে ভাবতে গেলে আমাদের কিন্তু এই উপহার ব্যাপারটাকেই ছোট করা হয়, তাই আমরা যে যেখানেই থাকি না কেন, যেভাবে থাকি না কেন, একটা ছোট্ট উপহারও আমাদের জীবনে যেন বড় আসনে বড় জায়গায় থাকে, এটাই আমাদের মূল বক্তব্য। সঙ্গে থাকবো, আমরা ফিরবো আজকের স্পেশালটা উপহারের সঙ্গে নিয়ে। এখন

তো ব্যাক টু ব্যাক ফেললাম আবার আজকের এই স্পেশাল গানটা ভিডিও বাংলাদেশ ডট কমের গান মুসাফিরে পুরস্কার নিয়ে। তো জীবনের সব থেকে বড় পুরস্কার এটাই হতে পারে, ধরুন কোনো বাচ্চা কোনো শিশু সে হয়তো চুপচাপ বসে আছে অনেকক্ষণে আপনাকে সত্যি দিল এবং আপনি আপনার মুখের অঙ্গভঙ্গি দিয়ে তাকে হাসিয়ে উঠলেন, এর থেকে বড় পুরস্কার আর কিছু কি হতে পারে? একদমই নয়। ধরুন আপনি ভিড় কোনো ট্রেনে বসে আছেন, প্রচুর যাত্রী, কেউ জায়গা ছাড়ছেন না কারণ, একদমই নয়। ধরুন আপনি ভিড় কোনো ট্রেনে বসে আছেন, প্রচুর যাত্রী,

কিন্তু তার কাছে তার বাবা মায়ের মূল্যটাও কিন্তু বিরাট বেশি। সে ভাবলো যে না, আমি যদি এর হাফও পাই তাহলে যেখানে আমি আছি সেখানেই বাবা মাকে নিয়ে একসঙ্গে থাকবো, বিদেশ গিয়ে সেখানে গিয়ে তাদের চোখে জল নিয়ে আনতে পারবো না। এর থেকে বড় পুরস্কার আর কিছু কি হতে পারে সেই বাবা মায়ের কাছে সেই সন্তানের? নিশ্চয়ই নেই। তো এভাবেই আমাদের টুকরো টুকরো সম্পর্ক, টুকরো টুকরো মুহূর্ত কোথাও না কোথাও সুন্দর আশীর্বাদ মুহূর্তে জড়িয়ে আছে, জড়িয়ে থাকে দিন। তো আবারও আমাদের অপেক্ষা করছে একটা গান, একটু চটপট শুনি, তারপর ফিরে এসে আবারও হাঁটা হবে পুরস্কার নিয়ে। এখন গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

প্রিয় বাংলাদেশ ডটকম শুনছেন গান মুসাফিরে পুরস্কারের কথা। তো সত্যি পুরস্কার পেতে কেন ভালো লাগে, আর সেই সম্মান যদি সশ্রদ্ধায় হয় তাহলে তারই ভালো লাগে। আবার সেই সম্মানটাই যদি ঠিক মতো আনন্দসূচক না হয় তাহলে কিন্তু মন খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু সেই পুরস্কার পেয়েও দুঃখে মন ভারাক্রান্ত হয়ে থাকার মতো অনেক মুহূর্ত এমন থাকে যে মুহূর্তটায় অনেকে পুরস্কার ফিরিয়ে দেন। তো সেই পরিস্থিতিতে পুরস্কার নেবার যে একটা ব্যাপার সে তৈরি হয় না, কোথাও যেন কেউ ফিরিয়ে দেন। তো এরকম জীবনে যারা কঠিন লড়াই করেছেন, সারা বছর ধরে উপার্জন করেছেন, সেই উপার্জনের টাকা একটা স্কুলের জন্য দান করে গেলেন, এটা একটা পুরস্কার, একটা মানবিকতার সুন্দর একটা দিক। তো আমাদের আড্ডা আজ এ পর্যন্ত থামতে হবে, সময় একদম শেষ। কেমন লাগলো? 4475036571 অবশ্যই জানাবেন আজকের দিনটা কেমন লাগলো। তো জীবনে মানুষের কে ভালো রাখা এইটা যেমন একটা পুরস্কার, তাদের মুখে হাসি দেওয়া সেটাও একটা পুরস্কার, এর থেকে বড় পুরস্কার জীবনে আর কিছু হতে পারে না। আর এটাই আমাদের এখনকার সময়ে দাঁড়িয়ে ভাবার বিষয়। পুরস্কার হোক অর্থে নয়, আনন্দে খুশিতে ভালো থাকা।

সত্যি হেমন্তকালটা যে কখন আসে কখন চলে যায় সেটা আমরা বুঝতে পারি না। হেমন্ত অনেকটা প্রিয় মানুষের মতো নীরবে আসে আবার নীরবেই চলে যায়। আজকে হেমন্তের ইতিকথা নিয়ে আড্ডা দেব। হেমন্ত যদি কথা বলতে পারত তাহলে কি কি অভিযোগ করত আমাদের সকলকে, বা আপনাকে কিংবা আমাকে, সেটা নিয়ে আড্ডা মারব। ততক্ষণ পরপর তিনটে গান শুনতে থাকুন, ফিরছি গানের বিরতির পর।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আজ আড্ডা মারার বিষয়টা হলো হেমন্ত ঋতুকে নিয়ে। সে যদি কথা বলতে পারত তাহলে আমাদের কি অভিযোগ জানাতো? প্রথম অভিযোগ হয়তো এটাই জানাতো যে শরতে মূলত যে সমস্ত উৎসবগুলো থাকে সেগুলো মিটে যায় এবং শীতকালেও নানা রকম উৎসব থাকে, হেমন্তে উৎসবের সংখ্যা খানিকটা কম এবং হেমন্ত ঋতুকে নিয়ে আমরা খুব একটা মাতামাতি করি না। হেমন্ত অনেকটা সেই সমস্ত মানুষের মতো যারা নেপথ্যে থেকে আমাদের জার্নিটাকে অনেক বেশি সিকিওর করে দেয়। অক্টোবরের শেষ এবং ডিসেম্বরের শুরু, তার মাঝামাঝি মাসটা হয় নভেম্বর এবং হেমন্তকাল। কি সুন্দর দুটো মাসকে, মানে দুটো ঋতুকে ব্যালেন্স করে। হেমন্ত নিয়ে প্রচুর গল্প আছে, হেমন্ত নেপথ্যে থাকলেও তার কার্যকারিতা অনেক, সেটা নিয়ে ফিরছি। পরপর কয়েকটা গান শুনিয়ে দিই, তারপরে আসি হেমন্তের বাকি কথা নিয়ে।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার?

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আজ কথা হচ্ছে হেমন্ত ঋতুকে নিয়ে। হেমন্ত যদি নিজে কথা বলতে পারত তাহলে কি কি অভিযোগ আমাদের জানাতো। প্রথমত, হেমন্তকাল আমরা সেভাবে সেলিব্রেট করি না, কিন্তু হেমন্তকাল অর্থাৎ যে সমস্ত সাইলেন্স জিনিসপত্র আছে, যারা নীরবে আমাদেরকে অনেকটা বেশি আনন্দ দিয়ে থাকে এবং কোনো কিছুর বিশেষ অপেক্ষা করার আগে তারা সেই সমস্ত স্থানে আমাদের পৌঁছে দেয় নীরবে, তাদের কদরটা কিন্তু অনেক বেশি। তেমনি হেমন্তর ভূমিকা কিন্তু অনেকটা বেশি। আপনার কি মনে হয় ঝটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, +447503965712। ফিরছি আরও কয়েকটা গানের পরে, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ। আচ্ছা, কোনোদিনও যদি হেমন্ত শীতের সঙ্গে ঝগড়া করে তাহলে কিরকম হবে সেই ঝগড়াটা? মানে হেমন্ত শীতকে বলছে যে তোকে নিয়ে লোকে এত মাতামাতি করে কিন্তু আমাকে নিয়ে তো এত মাতামাতি করে না, অথচ আমি না থাকলে তুইও আসতিস না। মানে এই ঝগড়াটা না অনেক বেশি মানে মিষ্টি আর মধুর হতো, কারণ শীতটা ভীষণ রোম্যান্টিক আর হেমন্তটা অনেকটা বেশি রোম্যান্টিসিজম শীতকে উপহার দেয়, এটা নিশ্চয়ই আপনি মানবেন। এটা নিয়েই ফিরছি আপাতত, পরের গানগুলো সাজিয়ে রাখলাম হেমন্তের জন্য।

0: তোমার দেখা নাই।
1: ফিরে এলাম ব্রেকের পর, আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ। মন যখন নিরুদ্দেশ। একবার আমি ঠিক পুজোর পরে পরে শহরে একা ঘুরছিলাম। আমার একা ঘোরার অভ্যেসটা আছে এবং আমার যেন কেন জানি না মনে হলো যে একটা নীরব ঋতু, নীরব নয় কিন্তু আমরা তাকে নীরব বলে সরিয়ে দিই, এবং যে নীরব, যে শান্ত তাকে কিন্তু উপভোগ করার বিশেষত্বটা অনেক বেশি, আপনি মানেন বা নাই মানেন। হেমন্ত কিন্তু অনেক বেশি রোম্যান্টিক, কারণ হেমন্ত শীতের আগমনের সূত্রপাত। আজ আসি, সময় বলছে একেবারেই শেষ, কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ। মন যখন নিরুদ্দেশ।

পথ যদি না শেষ হয় তবে কেমন হতো? এই কথাটা শুনে নিশ্চয়ই আপনার চোখের সামনে ভেসে উঠল সপ্তপদী ছবির সেই বিখ্যাত দৃশ্য, যেখানে মহানায়ক উত্তম কুমার আর মহানায়িকা সুচিত্রা সেন সেই বাংলা ছবির জগতের সেরা জুটি। দুজনে চলেছেন মোটর বাইকে করে, আর সেই বিখ্যাত গান হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। আর দুজনেই দুজনকে বলছেন তুমি বলো আর তুমি বলো, আর এই নিয়েই সেই পথ চলা। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজকে এই পথ চলার গল্পই বলবো। সত্যি যখন আমাদের প্রতিদিনের জীবনে আমরা চলি, তখন হয়তো আমরা সেইভাবে আমাদের রোজকার চলার পথটাকে সেইভাবে উপভোগ করতে পারি না, কিন্তু যদি কোনো বিশেষ মানুষ, সেই স্পেশাল মানুষটি থাকে পাশে, তাহলে কিন্তু আমাদের বলতে ইচ্ছে করে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। আজ সেই গল্প নিয়েই থাকবো আমাদের পপকর্নে, তাই অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মূল যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

জীবনে আমরা সবাই পথ চলি, কিন্তু আমরা সেই পথটাকে ঠিকভাবে উপভোগ করতে পারি না। কারণ আমরা প্রতিদিন যখন আমাদের কাজের জায়গায় যাই, তখন আমাদের একটা ব্যস্ততা থাকে, একটা তাড়াহুড়ো থাকে, আর সেই জন্য আমাদের মনে হয় কতক্ষণে আমরা আমাদের কাজে গিয়ে আমরা পৌঁছতে পারবো। তাই রাস্তায় যেতে যেতে যদি কোনো ট্রাফিকে পড়ি, আমাদের ভীষণ রাগ হয়, আমাদের মনে হয় উফ আবার ট্রাফিকে পড়লাম, আবার দেরি হয়ে যাবে, কত তাড়াতাড়ি আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো। আর এইভাবেই আমাদের প্রতিদিনের পথ চলা, যা আমরা ঠিকভাবে উপভোগী করতে পারি না। কিন্তু এই যে আমাদের পথ চলা, সেটা নিমেষেই একদম পাল্টে যেতে পারে যদি আমাদের সঙ্গে থাকে আমাদের সেই মনের মানুষটি, আর সেই পথ চলাটা থাকে তার সঙ্গে অনেকটা। তখন মনে হয় সত্যি এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে পথ চলার গল্প বলছি, সেখানে আমরা এই যে নানা রকমের আমাদের চলা আর চলার পথ, সেটা কেমন আমাদের মধ্যে একটা অন্যরকম অনুভূতি এনে দিতে পারে শুধু আমাদের গন্তব্য আর আমাদের পাশের মানুষটার উপস্থিতিতে। এই পথ চলার গল্প জারি থাকবে তবে গানের ওপারে। চলুন শুনে নি গান, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আমরা কখনো কখনো একলা চলার পথকেও কিন্তু উপভোগ করতে পারি। ভাবুন তো, একটা পাহাড়ি রাস্তা, আঁকা বাঁকা সেই রাস্তা, আর সেই পথ ধরে আপনি হেঁটে চলেছেন, পাশে বয়ে চলেছে সেই পাহাড়ি নদী, আর তার জলের একটা কলকল শব্দ, মাঝে মাঝে ছোট্ট ছোট্ট পাহাড়ি ঝর্ণা, তার নিজের নিয়মে সে ঝরে পড়ছে, মাঝে মাঝে ছিটকে বেরিয়ে আসছে তার একটু আধটু জল, আর তার সঙ্গে পথে চলতে চলতে নাম না জানা অনেক রঙের ফুল, আর সেই সব মিলিয়ে সেই যে একটা পাহাড়ের নৈসর্গিক এক দৃশ্য, সেটা কিন্তু সত্যি উপভোগ করতে ইচ্ছে করে। আর সেই পথ চলাটা অনেক সময় নিজের কাছেই বলতে ইচ্ছে করে, এই পথ যদি আর শেষ হয় তবে কেমন হতো। শুনছেন রেডিও বাংলানেট ডট কম এ পপকর্ন, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের পথ চলার গল্প নিয়ে। আমরা যখন প্রতিদিন পথে চলি তখন নানা রকমের অভিজ্ঞতা আমাদের হয়, আর তার মধ্যেই কোনো কোনো এইরকম চলার পথ আমাদের মনে থেকে যায়, আমাদের ভালো লাগে, আর আমাদের বলতে ইচ্ছে করে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। আমরা ফিরছি গানের ওপারে আমাদের আজকের এই পথ চলার গল্প নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম এ পপকর্ন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বেরোনো যাবে। আর দেরি হলেই বাড়ির বকুনি খেতে হবে। সেই অল্প সময়ের মধ্যেই দুজন মিলে একটু বেরিয়ে আসা, হয়তো বেশি দূরে নয়, কাছে কোনো নদীর ধারে দুজনে মিলে পাশাপাশি হেঁটে চলা, হাত ধরে, মাঝে মাঝে গুনগুনিয়ে গান, আর তার সঙ্গে আবার কখনো কখনো হাসি, মজা, গল্প, খুনসুরি, সব মিলিয়ে সেই যে মিষ্টি পথ চলা। সেখানে তো বলতে ইচ্ছেই করে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। শুনছেন রেডিও বাংলানে.com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকে পপকর্ন নিয়ে। আজ পপকর্নে আমরা কথা বলছি পথ চলার গল্প নিয়ে। আমরা এই যে প্রতিদিনের জীবনে আমরা পথ চলি, আর সেই পথের নানা রকমের গল্প, আর সেরকমই একটি গল্প যেটা শুনে নিশ্চয়ই ছোটবেলার অনেক কথাই অনেকের মনে পড়ে যাচ্ছে। আর সেই রকম যে মিষ্টি পথ চলার অভিজ্ঞতা, সেখানে যখন সত্যি মনে পড়ে যায় এবার বাড়ি ফিরতে হবে, না হলে বাড়িতে বকুনি খেতে হবে, নিশ্চয়ই ভাবছেন গেল তো একদম তাল কেটে। বেশ একটা মিষ্টি প্রেমের পথ চলার কথা হচ্ছিল, তার মাঝখানে বাড়ির বকুনির কথা, কিন্তু এটাই যে বাস্তব। কিন্তু ওই রকম ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি অভিজ্ঞতাগুলি তো আমাদের সারা জীবনের মিষ্টি মিষ্টি স্মৃতি হয়ে থাকে। আর সেই মিষ্টি পথ চলার গল্প মনে করতে করতেই চলুন শুনে নি পরপর দুটো গান। ফিরে আসছি গানের উপরে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ। খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: সুরে সুরে মন ভোলা কোন উত্তাল হাওয়ার ছোঁয়ায় মনেতে তোলা লাগায় দোলে মন দোলে মন দোলে এই মিষ্টি বাঁশির সুরে ওই মন যে রাঙে আকাশে রাঙে সোনা ঝরা রোদুরে দোলে মন দোলে মন দোলে এই মিষ্টি বাঁশির সুরে ওই মন যে রাঙে আকাশে রাঙে সোনা ঝরা রোদুরে
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম বাংলার গান বাঙালির প্রাণ।

পুরো গানের ওপারে আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি পথ চলার গল্প নিয়ে। আমাদের পথে চলতে চলতে নানা রকমের পথের অভিজ্ঞতা, পথে চলার গল্প আমাদের সবার জীবনেই কিন্তু কিছু না কিছু আছে। আর সেই রকমই কিছু কথা নিয়েই আমাদের আজকের পপকর্নের আড্ডা চলল। আর এখন আমাদের সেই পথ চলার কথা বলতে গিয়েই আমাদের বলতে ইচ্ছে করে যে যদি এই গল্প, এই আড্ডা শেষ না হয় তবে কেমন হতো। কিন্তু ঘড়ি বলছে অনামিকাকে আজকের মতো যেতে হবে, তবে কথা দিচ্ছি আগামীকাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: Next participants, Ritupala Sengupta and Monami Ghosh. Yes!

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: ওগুলো এখন কোথায় কে জানে।
1: সেদিন সঞ্জয়তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
2: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: দুজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট .com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।